আমাদের বয়সী ছোট্টখাট্ট বাচ্চারা ছিলাম, তারা প্রত্যেকেই একটা ব্যাপার রীতিমতো নজরে রাখতাম, যে তারা যখন যাবেন আশেপাশে ঘুরঘুরু ঘুরঘুর করতাম। তার কারণ কিছুই নয়, তারা যাওয়ার সময় খাওয়ার জন্য কিছু টাকা পয়সা দিয়ে যেতেন আর কি, সেটাই ছিল মূল উদ্দেশ্য। তো রেডিও বাংলানে .com-এ শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর যাবার বেলায় কিছু ঘটনা নিয়ে আপনার সঙ্গে আড্ডাটা জারি আছে, একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে এই বিষয় নিয়েই আড্ডাটা জারি থাকবে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহা থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

প্রেম অত্যন্ত একটি বিষম বস্তু, বুঝলেন? মানে প্রেম করা শরীরের পক্ষে মনের পক্ষে খুব ভালো, কিন্তু একবার যদি লেঙ্গি খেয়ে যান তাহলে কিন্তু অনেক দিক দিয়ে তার বহিঃপ্রকাশ ঘটতে পারে। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে যাবার বেলায় এরকম কিছু ঘটনা নিয়ে। তো যে কথা বলছিলাম যে আমার বেশ কিছু বন্ধু বান্ধব এবং চেনা পরিচিত লোকজন আছেন যাদের কি না রীতিমতন ব্রেক আপ হয়েছে। তো ব্রেক আপ অর্থাৎ যাবার বেলায় এক একজন কিন্তু এক এক রকমভাবে রেসপন্স করেন। আমি এরকম কয়েকজনকে জানি যারা কি না আফটার ব্রেক আপ তারা একটা অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন নিজেদের। আবার এরকম কয়েকজন আছেন যারা কি না ব্রেকআপের পরে একদম তলানিতে গিয়ে ঠেকেছেন। কয়েকজনকে তো আবার মনোবিদের সাহায্যও নিতে হয়েছিল। কাজেই যাবার বেলায় এই আঘাতটা কে যে কীভাবে কন্ট্রোল করবেন, কে যে কীভাবে কাজে লাগাবেন, সেটা কিন্তু পুরোপুরি তার উপর নির্ভরশীল। তো রেডিও বাংলা নেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে যাবার বেলায় নিয়েই আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: এখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
1: আপনি কি NRI আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি NRI দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10 the premium property especially for the NRIs properties er shonge thakche moner moto furnishings ar interior kori nawar subidhao mane shudhu property noy ei jano puro nijer barir image
1: tai jokhoni india te pherar plan korben nischinte obosshoi jogajog korben ghar aja pardesi er shonge aro bishode jante visit korun www.gharajapardesi.labdesi.in
3: shunchen radio banglanet.com banglar gaan bangalir pran।

যাবার বেলায় কথা উঠলেই কিন্তু আমার সেই স্কুল ডেজের কথা মনে পড়ে যায়, স্কুলের শেষ দিন, যেদিন কিনা আমাদের HS এর রেজাল্ট আউট হয়েছিল। সেই সময় আমরা প্রত্যেকেই প্রত্যেকে কথা দিয়েছিলাম যে আমরা প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে টাচে থাকব। যেরকম হয়, জীবন চলে গেছে বিভিন্ন প্রান্তে, বিভিন্ন সময়ে আঁকা বাঁকা পথে আমরা প্রত্যেকে বেরিয়ে গেছি। এরকম নয় যে প্রত্যেকের সঙ্গে পুরোপুরি কন্ট্যাক্ট নেই, কিন্তু এটাও ঘটনা যে প্রত্যেকের সঙ্গে কিন্তু নিবিড়ভাবে কন্ট্যাক্টটা নেই। সেটা আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই প্রযোজ্য, আমার ক্ষেত্রে যেরকম প্রযোজ্য আপনার ক্ষেত্রেও প্রযোজ্য। তবে যাবার বেলা অর্থাৎ স্কুল থেকে যখন বেরিয়ে যাচ্ছি, শেষ দিন, আমাদের হেড স্যারের কথা আমাদের সারা জীবন মনে থাকবে। সেই হেড স্যার যাকে কিনা আমরা প্রত্যেকে বাঘের মতন ভয় পেতাম, যাওয়ার সময় তার চোখে আমরা জল দেখেছিলাম, আর সেই স্মৃতি আজও এতদিন পরেও অম্লান। তো রেডিও বাংলানের .com এ শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর যাবার বেলায় কিছু ঘটনা নিয়ে আপনাদের সঙ্গে আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

লাল ফিতে সাদা মোজা স্কুল ইউনিফর্ম, নটার সাইরেন সংকেত সিলেবাসে মনোযোগ কম, পড়া ফেলে এক ছ

অনেকে বলেন যে কারুর জন্য কোনো কিছু থেমে থাকে না। এটা একদম সত্যি যে পৃথিবীতে শূন্য স্থান কিন্তু থাকে না, কিন্তু তার সঙ্গে এটাও সত্যি যে যে আমাদের জীবন থেকে চলে যাবেন বা যারা আমাদের জীবন থেকে চলে যাবেন, যে শূন্য স্থানটা তৈরি হয় সেটা হয়তো কালের নিয়মে অন্যভাবে ভরাট হয়ে যায়, কিন্তু তারা থাকলে যেভাবে সেই শূন্যস্থান ভরাট হতো সেটা সারা জীবনে আর কোনো দিন ভরাট হয় না। কাজেই যাবার বেলায় কিছু শূন্যস্থান তো তৈরি হয়ে যায়। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আপনার সঙ্গে আড্ডাটা জুড়ে দিয়েছিলাম যাবার বেলায় কিছু ঘটনা নিয়ে। আমাদের প্রত্যেকের জীবনেই এরকম বেশ কিছু ঘটনা ঘটে যখন কি না আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয়, কিংবা জীবন অন্য পথে চলে যায়। কখনো আমরা কারুর থেকে সরে যাই, কখনো আমাদের কেউ একদম একা করে দিয়ে চলে যান। তো এই যাবার বেলায় এরকম অনেক ঘটনা, অনেক কাহিনী, অনেক গল্প আছে যেগুলো কি না সত্যি অনেক সময় রোমহর্ষক, অনেক সময় গায়ে কাঁটা দেয়। তো সেরকমই কিছু কথা, সেরকমই কিছু ঘটনা আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করলাম আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে যেরকমভাবে চলতে থাকে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। টাটা।

ঘরে কুয়াশা যখন ঘিরে ধরে, কুয়াশা যখন কত শত।

radiobanglani.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্দুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই কিন্তু এক ঘন্টার গান্দুরিয়ার আড্ডায় আমি হাজির হয়েছি এবং অবশ্যই আজকের গান্দুরিয়ার আড্ডায় প্রত্যেক দিনের মতো গল্প থাকছে, আড্ডা থাকছে এবং ভালো ভালো গানও থাকছে। তাই জন্য ভালো ভালো গান শোনার জন্য অপেক্ষা করতে হবে আড্ডার শেষ অবধি, আর অবশ্যই কানে রাখতে হবে radiobanglani.com। মন যখন নিরুদ্দেশ।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে .com এ মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলাদেশ .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The Redspert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।

radiobangladesh.com এ আজকে এমন একটা শিল্প নিয়ে কথা বলবো যে শিল্পটা আমার মনে হয় হারিয়ে তো যায়নি, কিন্তু যতটা সম্ভব আমাদের উৎপাদন করা উচিত সেই ক্ষেত্রে উৎপাদনটা অনেক কারণে কমেছে। এটা অনেকগুলো কারণে হতে পারে। বিশ্বের মাপের দেশ এবং অর্থনৈতিকভাবে তাদের কী বলবো সম্পর্কগুলো ঠিক না, বা নানান জায়গায় নানান অশান্তির কারণে বা যে কোনো কারণেই হোক উৎপাদন হচ্ছে না এবং তার জন্য শিল্প ব্যাঘাত করছে। আর সেই শিল্পটাই হচ্ছে গালিচা শিল্প। পার্সিয়ান গালিচা ইরানের যে ঐতিহ্যবাহী শিল্প গালিচা শিল্প, এবং সেই শিল্পে অনেক রকমভাবেই যতটা উৎপাদন করা উচিত সেইটা হচ্ছে না, তার ফলে শিল্পীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু এইসব কথা তো একটু সাইডে রেখে আমরা এই যে ইরানের ঐতিহ্যবাহী শিল্প গালিচা শিল্প সেটা নিয়ে কজনই জানি, সেই নিয়েই আজকের আড্ডা।

আপনি যদি প্রাচীন যে দেশগুলো বা উপমহাদেশগুলো তাদের গল্প শোনেন, তাহলে অবশ্যই সেখানে যদি ইরানের কথা থাকে, তাহলে কিন্তু ইরানের ঐতিহ্যবাহী শিল্পের মধ্যে দুটো শিল্পের নামই আমরা খুঁজে খুঁজে পাই। একটা হচ্ছে ইরানের কবিতা, আর একটা হচ্ছে ইরানের কার্পেট। এবং ঐতিহ্যবাহী শিল্পের মধ্যে কার্পেট অর্থাৎ গালিচা শিল্প হয়, হাতে নিজের হাতে বুনে কার্পেট তৈরি করা হতো। এখন আমাদের ব্যস্ততার জীবনে নানান রকম মেশিনারি কার্পেট আমরা পাই বা মেশিন দ্বারা বোনা হয় সেই কার্পেটগুলো, কিন্তু সব সময়ের জন্য একটা শিল্প যখন সেটা হাতে বোনে করা হয় তার একটা কদরই আলাদা। আর ঠিক সেই জন্যই ইরানের ঐতিহ্যবাহী শিল্প গালিচা কিন্তু বিশ্ববিখ্যাত। এবং তার সাথে সাথে যেটা বলছিলাম যে ইরানে এই যে ঐতিহ্যবাহী শিল্পটা অর্থাৎ গালিচা শিল্প, সেই শিল্পেরও কোথাও গিয়ে ব্যাঘাত ঘটছে।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

একটু আগে বলছিলাম না, ইরানের ঐতিহ্যবাহী শিল্পের মধ্যে দুটি শিল্প খুবই ভাবে প্রসার করেছে, সেটা হচ্ছে একটি কবিতা, এই কবিতা এবং কার্পেট, অন্যটি কার্পেট। এবং কবিতা এবং কার্পেটের এই যে দুটো শিল্প পাশাপাশি রাখলে, একটি মধ্যে থেকে থাকলে যেমন বোঝা যায় তাদের, অর্থাৎ ইরানের মানুষদের সৌন্দর্য ভাবনার কথা, তারা কিভাবে ভাবতেন, তারা কিভাবে কথা বলতেন, ঠিক যেমনটা ঠিক সেই রকমই কার্পেট শিল্প আমাদেরকে বুঝিয়ে দেয় তাদের সৌখিনতার কথা, তাদের সৌন্দর্যের মানে বস্তুর দিক থেকে তারা কতটা সৌন্দর্য পরায়ণ সেইটা কিন্তু বুঝিয়ে দেয়। এবং যদি আপনি কখনো ইরানে যান, ইরানির বাড়িতে মানে কোনো একটা ইরানি খুঁজে পাবেন না যাদের বাড়িতে কার্পেট বিছানো নেই। মানে তারা মনে করেন যে ঐতিহ্যবাহী শিল্পটা তাদের কিন্তু জীবনের একটা অঙ্গ। এবং তার পাশাপাশি আরেকটা কথা বলবো, ইরানিরা তাদের বিছানা নরম করার জন্য কিন্তু চাদরের নিচে কার্পেট পাঠাত।

ইরানের ঐতিহ্যবাহী শিল্প যেটা ইরানকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে, এবং ইরানের বিভিন্ন জায়গায় কারখানা গড়ে উঠেছে। কোনো একটা শিল্প তো হঠাৎ করে বড় হয় না, ছোট ছোট কুটির শিল্প থেকে ঘর ঘরে যে শিল্পগুলো তৈরি হতো সেই শিল্পীরা সবাই মিলে অর্থাৎ সমষ্টিগতভাবে শিল্প বড় হয়। ইরানের ক্ষেত্রেও তাই হয়েছে, এবং এই শিল্প অনেকটাই অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে গেছে ইরানকে। তার পাশাপাশি আরেকটা কথাই বলবো যে ইরানের এই যে কার্পেট শিল্প তৈরি হয়েছিল, যেই সময় সুতো আবিষ্কার হয়নি, সেই সময় গাছের ছাল বাকলকে নরম করে তার পরবর্তীকালে রেশমের বা পশুর যে চামড়া সেগুলো দিয়ে কিন্তু কার্পেট বুনন হতো। তারপরে আস্তে আস্তে সুতো আবিষ্কার হয়ে যাওয়ার পর যখন আমরা কি বলে পশমের সুতো বা হচ্ছে একটু উলের মতো মোটা ধরনের সুতো দিয়ে কার্পেট বোনা তৈরি হলো, তার মানে বুঝতে পারছেন কতটা প্রাচীন। এবং এই শিল্পের মাধ্যমে বিভিন্ন ধরনের নকশা, বিভিন্ন ধরনের কালার ইউজ করা হয় কার্পেটে, সেখানেও কিন্তু কোথাও গিয়ে আমরা প্রাচীন ইরানের ছাপ পাব। তো radiobanglanei.com-এ এরকমই কিছু আড্ডা দিলাম আজকে আপনার সঙ্গে। কেমন লাগলো আজকে গালিচার শিল্প প্লিজ জানাতে ভুলবেন না, এবং তার সাথে সাথে ফলো করতে ভুলবেন না। radiobanglanei.com মন যখন নিরুদ্দেশ।

আমি শ্রী শ্রী ভজ হরি মান্না।

শুনছেন গান মুসাফিরের আড্ডা, শুধুমাত্র সৌভিকের সঙ্গে। 24x7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে .com শুনছেন। আর আজকের আড্ডা একদম অন্যরকম, সবুজ দরজা। আমরা প্রত্যেকেই বাড়ির যে রং, সেই রঙের ব্যাপারে কিন্তু অনেকে খুব খুঁতখুঁতে, এবং সেই খুঁতখুঁতে ব্যাপারটাকে মাথায় রেখে দরজার কালার কী হবে, জানলার কালার কী হবে, কিংবা ঘরের প্রত্যেকটার কালার কী হবে, সেই ব্যাপারে আমরা ভীষণ সচেতন। আবার কেউ কেউ রঙকে, মানে এই যে রঙিন একটা ব্যাপারকে মেনটেন করে কিন্তু বিভিন্ন জায়গার বিভিন্ন রকমের ভাবনা ফুটিয়ে তোলেন। আবার কেউ কেউ সেই রঙের মধ্যে আবার আলপনা আঁকেন, কেউ হয়তো ফটো লাগান। তো এইভাবে যে ব্যাপারটা আমাদের মনকে সুন্দর করে তোলে, আমাদের চোখকে সুন্দর করে তোলে, আমাদের দেখতে আরও ভালো লাগে, সেইভাবে কিন্তু এক একজন আমরা এক একভাবে সাজাই। কিন্তু আজকের একটা কেন সবুজ দরজা, আসলে বিভিন্ন কালারের দরজা, আমরা বেশিরভাগ দরজার কালার বেসিক্যালি যেটা আমরা দেখি প্রায় সেটা হচ্ছে ওই কাঠের কালারটা, আর কাঠের কালারটার মধ্যে একটা অন্যরকম একটা ফ্লেভার অবশ্যই থাকে। কিন্তু এই সব কালারকে ফেলে, সাদা বলুন, পিঙ্ক বলুন, কেউ কেউ দরজার কালার আবার হলুদও রাখেন, তো সেই সব ব্যাপারকে ফেলে কেন সবুজ, আজকের এই আড্ডা সেই নিয়ে। এবং সবুজের একটা মায়া, একটা অন্যরকম ভালো লাগা, যেটা একটা পুরনো আভিজাত্যকে বহন করে চলেছে দিনের পর দিন, বছর পর বছর, এবং এইভাবেই কিন্তু সেই একটা পুরনো আদল বা পুরনো একটা গন্ধ সেটা কিন্তু রেখে গেছে সেই দরজাগুলো। আজকের আড্ডা সেই সবুজ দরজাকে কেন্দ্র করে। তাই কোথাও যাবেন না, কয়েকটা গানের পর চরপর ফিরে আসছি আর আড্ডা দেবো আজকে সবুজ দরজা নিয়ে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ব্যাক টু ব্যাক ফিরে এলাম আমারও আজকের এই স্পেশাল আড্ডা সবুজ দরজা নিয়ে। তো আমরা যেটা জানি যে যেমন ধরুন ওই জয়পুরে পিঙ্ক সিটি, এবং সেই পিঙ্ক সিটি তাদের সেখানকার দরজাগুলোও কিন্তু কালার সম্পূর্ণ অন্যরকম, কখনো গোলাপি থাকে, কখনো সাদা থাকে, কখনো আরও অন্যান্য কালার হয়, কিন্তু সেখানে কখনো সবুজ দরজা কিন্তু খুব একটা দেখতে পাওয়া যায় না। ঠিক সেরকমভাবেই এই সবুজ দরজাকে পেতে গেলে একটু অন্যরকম কিছু জায়গা, যেমন উত্তর কলকাতার এমন কিছু জায়গা আছে যেখানে আজও কিন্তু এই সবুজ দরজার একটা চল আছে। মানে পুরো বাড়ির হয়তো কোথাও কোথাও কালার গোলাপি, কোথাও সবুজ, কোথাও সাদা, কিন্তু তার সঙ্গে মিলেমিশে আছে সবুজ দরজা। আর এই যে সবুজ দরজা, সেটা কিন্তু খুব একটা মেয়াদ একটা মানুষ ঢোকা তা তো কিন্তু নয়। এমন দরজা থাকে একসঙ্গে তিনজন পাশাপাশি দাঁড়িয়ে ঢুকতে পারে, এবং ওপরটাও মোটামুটি এই যে মাথার যে পোর্শনটা হয় সেটাও কিন্তু বেশ লম্বা, মানে 7 ফুট মানুষ, 8 ফুট মানুষ একদম স্বাচ্ছন্দ্যে ঢুকে পড়তে পারে সেই দরজা দিয়ে, এবং অদ্ভুত বড় বড় তাদের এই হয়। আর গোল মতো কড়া লাগানো থাকে দরজার ঠিক মুখটাতে, যেখানে অতিথি এলে সেই কড়াটা বাজায়। আজও কিন্তু এই রেওয়াজ আছে উত্তর কলকাতায়, এবং এই দরজা মানে অদ্ভুতভাবে এমন আকর্ষণীয় হয়ে যায় কোথাও কোথাও, কারোর কারোর ক্ষেত্রে এটা একটা সেলফি জোন তৈরি হয়ে যায়। আর সেই সেলফি জোন বেশ কিছু ভিউয়ার্সেরও দাবি রাখে। তো যাই হোক, আমাদের আজকের আড্ডা জারি থাকবে সবুজ দরজা নিয়ে। এরপর সবুজ দরজা নিয়ে একটা কথা বলবো, একটা গল্প।

সবুজ দরজার গল্প নিয়ে ফিরেলাম আমি শৌভিক। তো এভাবেই কিন্তু গল্প জমে ওঠে, এভাবেই সেলফি জোন তৈরি হয়, এভাবেই সেই দরজা সেই রং আজও দিনের পর দিন। উত্তর কলকাতার শোভাবাজার রাজবাড়ি, সেখানে দুর্গাপুজো হয়, এবং সেই দুর্গাপুজোর মুহূর্তে যখন আপনি কখনো যাবেন বা এমনি সময়ও যখন যাবেন, দেখবেন সেই দরজাগুলো, সবুজ দরজা, সেখানেও কিন্তু আছে। এবং যে যে ঘরগুলো তার প্রত্যেকটাতে কিন্তু সবুজ দরজা হয়ে দাঁড়িয়ে আছে, আর দেয়ালগুলো সাদা। আর অদ্ভুতভাবে এই দরজাটা একটা নস্টালজিক, একটা অদ্ভুত সময়কে বহন করে চলেছে। দিনের পর দিন বৃষ্টি ঝড় রোদ, তাতে যত খুশি সেই ব্যাপারটা চলুক না কেন, সে কিন্তু তার ধারাবাহিকতা বজায় রেখেছে এবং টকটকে সবুজ হয়ে ধরা দিয়ে আছে আজও। এবং সেখানেই প্রতি মুহূর্তে গল্প জমে ওঠে। সেই দরজা খুললার অপেক্ষায় মানুষ পিলপিল করে ঢুকে পড়ে সেই শোভাবাজার রাজবাড়ি দর্শন করতে। আবার ভাবুন, সেই দরজা অপেক্ষা বন্ধ, যখন দরজা বন্ধ হয়ে যায়, সেটাও একটা করুণ একটা মুহূর্ত। কারণ দুর্গাপুজোর প্রতিটা মুহূর্ত এমন সুন্দরভাবে সেখানে সাজানো গোছানো থাকে, যখন ওই পুজোর এ থেকে বাড়ির কাজকর্ম শুরু হয়, ঠাকুর দালানে ঠাকুর তৈরি বা আরও যেসব কারুকার্য, সেগুলি যখন শুরু হওয়া থেকে রঙিন সাজে সেজে ওঠে, ঠিক সেই রঙিন সাজ ততদিন অবধি থাকে, এবং যখন ওই বিজয়া দশমীর দিন সেই সবুজ দরজা ঠাকুর চলে যাওয়ার পর বন্ধ হয়ে যায়, ভীষণই কষ্ট লাগে। সত্যি তো, যেন আমরা এই খোলা উন্মুক্ত দরজা দিনের পর দিন দেখতে চাই, সেভাবেই খোলা পড়ে আছে। সত্যি তা তো হয় না, কোথাও না কোথাও একটা ব্যাপার থাকে, রক্ষণাবেক্ষণের ব্যাপার। আর সেই রক্ষণাবেক্ষণের ব্যাপারকে মাথায় রেখে কোথাও দরজা বন্ধ করতে হয়। তাহলে লাইট জ্বালিয়ে থাকবে, আর এই বন্ধ দরজার নেপথ্যে অনেক ইতিহাস জড়িয়ে থাকে। সেই ইতিহাস হয়তো এই দরজা ভেদ করে কত মানুষ ভেতরে ঢুকে পড়েছিলেন, বা কত মানুষ এই দরজার নিরিখে ভেতরে প্রবেশ করতে পারেনি। আমাদের একটা জারি থাকবে সঙ্গে।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

শুনছেন গান মুসাফিরের আড্ডা, সঙ্গে আছি আমি শৌভিক, আর সঙ্গে আছেন আপনারা। তো কেমন লাগছে আজকের এই আড্ডা? এই শো শেষের পর 4474956571 তে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না, এবং যারা ইমেল করেন gm@radiobanglanet.com পাঠাতে ভুলবেন না কেমন লাগছে সবুজ দরজার কথা। আসলে এই সবুজ দরজাকে কেন্দ্র করে অনেক প্রেমও কোথাও কোথাও জমে ওঠে। ছেলেটি মেয়েটিকে কথা দিয়েছিল, যদি আমি বিবাহ করি তাহলে সেই সবুজ দরজাকে সাক্ষী রেখে আমি বিবাহ করব। তার ব্যাকগ্রাউন্ডটা যেন হয় একটা বড় সবুজ দরজা। কেন সবুজ দরজা? আর এই সবুজ দরজার সামনে তুমি তাহলে কী শাড়ি পরে থাকবে? লাল রঙের টুকটুকে বেনারসি, আর ওটাই হবে আমার সেলফি জোন, অন্যের জন্য ফটো, বা আমার জন্য সেদিনকার বিয়ের ব্যাকগ্রাউন্ড। তো এই কথা নিয়ে সেই খোঁজা হলো সবুজ দরজা, পাওয়া গেল এক বিরাট সবুজ দরজা, পরিত্যক্ত অবস্থায় পড়েছিল কোনো এক বাড়িতে, এবং সেই দরজাকে সুন্দর করে আবারও রঙ করে এমন সুন্দর করে রাখা হলো মেয়েটির ব্যাকগ্রাউন্ডে, যেখানে দরজাটি ভেচানো কিন্তু তালাটি খোলা, এবং সেই তালাটি রাখা আছে মেয়েটির কাছে, মেয়েটির পাশে। আর সেই দরজার সামনে একটা সুন্দর চেয়ারে বসে আছেন সেই টুকটুকে লাল বেনারসি পরা কোণে। কথা রেখেছেন সেই ছেলেটি, এবং বলেওছিলেন যে সেই সবুজ দরজার সামনেই লাল টুকটুকে শাড়ি পরানো অবস্থাতেই তোমাকে আমি উপহার দেব লাল টুকটুকে একটি গোলাপ। আর সেদিন থেকেই সেই সবুজ দরজা তাদের জীবনের এক ঐতিহাসিক সাক্ষী হয়ে রইল। আর আজও তাদের বয়স 80 ছুঁই ছুঁই। মেয়েটি যখন বলেছিল যে বিয়ের ব্যাকগ্রাউন্ডে সবুজ দরজা থাকবে, ছেলেটির পছন্দ ছিল আমি একটি বাড়ি করব আর যে বাড়ির দরজা থাকবে এইরকমই একটি সবুজ দরজা, এবং তার এই যে তালাটি সেটি আজীবনের জন্য খোলাই থাকবে, তার চাবি থাকবে তার আঁচলে। জমে উঠেছিল সেই গল্প, আর জমে গিয়েছিল সেই মুহূর্তটা। এভাবেই সাক্ষী থাকে সবুজ দরজা মনের আঙিনায়। দেখুন ফিরে আসছি খুব তাড়াতাড়ি।

তো ফিরে এলাম আবার আজকের এই স্পেশাল আড্ডা, গান মুসাফিরের আড্ডা নিয়ে। আমি শৌফিক, আর আজ আড্ডা চলছে সবুজ দরজা। সবুজ দরজা, সবুজ মানেই এক সুন্দর সতেজ কোমল একটা রং, আর যে রং দেখে আমাদের চোখ শান্তি পায়, ভালো থাকে। কথা হয়েছিল সেই মেয়েটি যখন বিবাহ মুহূর্তে এই যে পানের ব্যাপারটা থাকে না, আবরণ, সেই পানের আবরণের মধ্যে যে পানটি থাকবে সেই পানটির এত সুন্দর কারুকার্য করা থাকবে যাতে পানটি একটি দরজা মতো করা হয়, আর সেই দরজার পাতাটা একটু সরালেই দেখা যাবে ওপার থেকে সেই বরের ছবিটা বা মুখটা, আর সেখানেই হবে তাদের প্রথম শুভদৃষ্টি। হয়েছিল কিন্তু সেই পানের মতো ব্যাপারটাকে রেখে পানের ওপর কারুকার্য করা হয়েছিল সবুজ দরজা, আর সেই সবুজ দরজাকে কেন্দ্র করে তার সামনে দিয়ে চোখ রেখে তাদের শুভদৃষ্টি সম্পন্ন হয়েছিল। আসলে জীবনের দরজা এভাবেই খোলা থাকে একে অপরের জন্য। আমি তোমাকে ডাক পাঠালাম, দরজা খুলে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি, কে আমার ও বন্ধু আমার। এইভাবেই জমে উঠেছিল প্রথম যাত্রাপথ বিবাহের দিনে। আমাদের আড্ডা আছে এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল। আর আপনিও যদি এরকম কোনো একটা বিয়ের সাক্ষী করতে চান নিজেকে, তাহলে হতেই পারে পানের মধ্যে সুন্দর করে দরজার একটা নকশা, কিংবা আপনার ব্যাকগ্রাউন্ডেও থাকতে পারে এরকম একটা বড় সবুজ দরজা, আর তার সামনে অবশ্যই সেই তালাটা যেটা খোলা অবস্থায়, আর ঠিক তার দরজার দুপাশে থাকুক সুন্দর সুসজ্জিত কিছু ফুল, তবেই তার জমে উঠবে যুগল প্রেমে তুমি আমি, যুগল প্রেমে দরজা। দরজারও যেমন দুটো থাকে, ঠিক সেরকম পুরুষ এবং নারী মিলেমিশে এক একার হয়ে গেল, যুগল প্রেমে জমে থাকুক, আর এভাবেই মিশে থাকুক সবুজ দরজা। টাটা, আজ এ পর্যন্তই, আগামীকাল ঠিক এই সময় আবারও শুনতে ভুলবেন না সৌভিকের সঙ্গে গান মুসাফিরের আড্ডা। ভালো থাকুন।

আজ কথা বলবো আপনার ভালো থাকার মেডিসিন এবং আপনার বেঁচে থাকার রসদকে নিয়ে। সেটা কি বলুন তো? হাসি। হ্যাঁ, সত্যি হাসি এমন একটা বিষয় যেটা যদি আপনি আপনার জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে প্রত্যেকটা মুহূর্তে জড়িয়ে রাখেন, তাহলে কিন্তু আপনার জীবনটা অনেক বেশি স্মুথ এবং সুন্দর হয়ে যায়। প্রাণ খুলে হাসার মধ্যে কিন্তু একটা আলাদা আনন্দ আছে। হাসি নিয়ে প্রচুর আড্ডা মারব, তার আগে তিনটে গান আপনার জন্য শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং। ফিরছি গানের বিরতির পর।

পেলে খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই .com। প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলানেট। আপনার মন যতই খারাপ থাকুক না কেন, আপনার সঙ্গে যদি কোনো একটা মানুষের হঠাৎ রাস্তায় দেখা হয়, তাকে দেখে আপনি যদি হাসেন, তাহলে কিন্তু তার মনটাও ইনস্ট্যান্ট ভালো হয়ে যায়। কে বলতে পারে আপনার থেকেও সেই মানুষটা হয়তো আরও বেশি কষ্টে আছে। হাসি না সত্যি একটা মেডিসিনের মতো কাজ করে। আমার কাছে কিন্তু হাসিটা অক্সিজেন। হাসি নিয়ে প্রচুর আড্ডা মারবো, তার আগে আরও দুটো গান আপনার জন্য। ফিরছি গানের বিরতির পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই .com এ। মন যখন নিরুদ্দেশ

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বিরং শুধুমাত্র রেডিও বাংলা .com-এ। মন যখন নিরুদ্দেশ, মেজাজ ফুরফুরে থাকলে কিন্তু আমাদের মুখে অটোমেটিক হাসি চলে আসে। এবং আমাদের জীবনে এমন অনেক মানুষ আছে যারা কিন্তু আমাদের হাসি ফোটানোর অন্যতম কারণ। ধরুন যেই মানুষটাকে আপনার প্রচণ্ড ভালো লাগছে, ফেসবুকে তাকে স্টক করতে করতে বা তার প্রোফাইল পিকচার দেখতে দেখতে আপনার মুখে একটা অটোমেটিক হাসি চলে আসে, বা আপনার ক্রাশের সঙ্গে আপনার হঠাৎ করে দেখা হয়ে গেছে, সেই যে একটা হাসি, মানে সেই হাসিটার লাবণ্য কিন্তু একেবারে অন্যরকম। মানে হাসি কিন্তু আপনার কাছে ভালো থাকার অক্সিজেন। তাই প্রাণ খুলে হাসুন আর আনন্দে বাঁচুন, আর শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com-এ। ফিরছি আরও কয়েকটা গানের পরে।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আজ কথা হচ্ছে হাসি নিয়ে। সত্যি হাসি এমন একটা অভিব্যক্তি যেটা কিন্তু আপনার পার্সোনালিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে অনেকটা বেশি হেল্প করে। যার হাসি সুন্দর তার অ্যাকসেপ্টেন্সটাও কিন্তু অন্য মানুষদের কাছে অনেক বেশি, এবং অফিসের ক্ষেত্রে হোক, রিলেটিভসদের ক্ষেত্রে হোক, বা আপনার বন্ধুদের মধ্যে হোক, আপনার হাসি সুন্দর এবং আপনি মানুষটা খুব পজিটিভ, আপনার প্রাধান্য কিন্তু অনেক বেশি। এমন কিছু মানুষ আছে আমাদের জীবনে যাদেরকে দেখলে আমাদের মনটা ভীষণ ভালো হয়ে যায় এবং অটোমেটিক আমাদের মুখে হাসি চলে আসে। এরকম মানুষ আপনার জীবনেও আছে, আমি জানি ডেফিনেটলি আছে। তাহলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712। ফিরছি একটা গানের বিরতির পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে। মন যখন নিরুদ্দেশ,

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharrajapardesi.labdesi.in।
2: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে। মন যখন নিরুদ্দেশ, আপনার হাসি সব থেকে বেশি সুন্দর, তাই মন খারাপ করবেন না। মন খারাপ করলে নিজের ভালো থাকার কারণগুলো নিজেকেই খুঁজে বার করতে হবে, আর না হলে আমি তো আছি, আমার সঙ্গে শেয়ার করুন আপনার মনের যাবতীয় কথা +447503965712-তে। ভগবানের কাছে প্রে করি আপনার মুখের হাসি যেন সব সময় অটুট থাকুক। তাই হাসতে ভুলবেন না, হাসতে থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন radiobanglani.com। মন যখন নিরুদ্দেশ, আজ সময় একেবারেই শেষ, তাই আসতেই হচ্ছে, বিদায় নিতেই হচ্ছে, কিছু করার নেই। স্যাটারডে সানডে উইকেন্ডে প্রাণ গুলে হাসুন, প্রচুর পার্টি করুন, আর সুন্দরভাবে বাঁচুন, আর অবশ্যই শুনতে থাকুন radiobanglani.com।

স্ট্রেস, এই কথাটা আমরা এখন প্রায় শুনতে পাই। ছোট বড় যে কোনো বয়সের মানুষের কাছেই আমরা শুনতে পাই যে তারা বলে থাকেন যে ভীষণ মেন্টাল স্ট্রেসের মধ্যে আছি। আসলে আমাদের এখন যেরকম জীবনযাত্রা, যেভাবে আমরা জীবন যাপন করি, তাতে আমরা আমাদের অজান্তেই নানা রকমের মানসিক চাপ নিয়ে থাকি। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আর আমরা আজকে এই যে মেন্টাল স্ট্রেস নিয়ে কথা বলছি, আসলে এখন এই মেন্টাল স্ট্রেস বা মানসিক চাপটা, যেটা এখন আমাদের জীবনের একটা অনিবার্য অংশ হয়ে দাঁড়িয়েছে, কিন্তু তাকে যদি আমরা মোকাবেলা করতে চাই, যদি আমরা স্ট্রেসকে নিয়ন্ত্রণ করতে চাই, তাহলে নিয়মিত কিছু যদি অভ্যেস, সেই স্বাস্থ্যকর অভ্যেসগুলো আমরা মেনে চলি, তাহলে কিন্তু আমরা অনায়াসেই স্ট্রেসকে বলতে পারবো বাই বাই। কিন্তু সেই যে অভ্যেসগুলো, যেগুলো আমাদের প্রায় সকলেরই জানা, ওই আর একবার ঝালিয়ে নেওয়া। চলুন এখন আমরা পরপর তিনটে গান শুনে নিই, তারপর ফিরছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য মেডিটেশন খুব ভালো উপায়, এটা আমরা সকলেই জানি। কিন্তু নিয়ম করে প্রতিদিন কিছুটা সময় মেডিটেশনের জন্য বরাদ্দ করা আর সেটা নিয়মিত করা, সেটা কিন্তু অনেক সময় হয়ে ওঠে না। আর সেই জন্যই তো বারবার করে একটু মনে করিয়ে দেওয়া। এই মেডিটেশন মানসিক স্থিতিস্থাপকতা উন্নত করতে সাহায্য করে। তাই প্রতিদিনের আমাদের যে জীবনযাত্রা, সেখানে ঘরে বাইরে সব দিকে সমানভাবে তাল মিলিয়ে চলতে চলতে যখন আমরা একেবারে হাঁপিয়ে উঠি, আমাদের মন যখন একেবারে হাঁপিয়ে ওঠে, যখন একটু আমাদের মনের স্বাস্থ্যকে ভালো রাখার জন্য আমরা কি করব সেটা ভাবি, সেই সময় যদি আমরা একটু মেডিটেশন করে নিতে পারি, দিনে যে কোনো একটা সময়কে যদি আমরা মেডিটেশনের জন্য আমরা রাখি, সেই সময়টা, সেই যে কয়েকটা মিনিট যদি আমরা মেডিটেশন করি, তাহলে কিন্তু আমরা স্ট্রেসটাকে অনেকটাই নিয়ন্ত্রণ করতে পারবো। তার সঙ্গে যেগুলো শ্বাস প্রশ্বাসের যে ব্যায়ামগুলো আছে, সেটাও কিন্তু আমাদের মনকে শান্ত করে, আমাদের মনের যে উত্তেজনা সেটা কমাতে সাহায্য করে। ডায়াফ্রামেটিক শ্বাস, পেটের শ্বাস, দ্রুত শ্বাস প্রশ্বাসের মতো যে কৌশল, সেই কৌশলগুলোকে যদি আমরা নিয়মিত করতে পারি, তাহলে কিন্তু আমাদের যে মানসিক চাপ সেটা পরিচালনা করতে আমাদের সাহায্য করে। আমরা আমাদের আজকের এই যে স্ট্রেস নিয়ে আমাদের কথা হচ্ছে, সেই গল্প আড্ডা তো জারি থাকবেই, তবে এখন সময় হয়েছে গান শোনার। চলুন শুনে নিই পরপর দুটো গান, তারপর আবার ফিরছি পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com। মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: আপনি শুনছেন রেডিও বাংলা .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

0: সুট বুট পরে ঘুরে বেড়াচ্ছি, টপ টু বটম ওদের মতো সাজিয়ে নিচ্ছি গোটা সমাজ। মদ্যপানের বিরুদ্ধে যারা তাদের মাথায় পড়ুক বাজ।
1: What? Yes.

0: Biara, hei, calau bora. Gin sherry, champagne, rum.
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

করতে টাইম ম্যানেজমেন্ট কিন্তু খুবই কার্যকরী। আমাদের প্রতিদিনের জীবনযাত্রায় আমরা নানা রকমের কাজ করি, ঘরে বাইরে সব কাজ সামলে আমরা একেবারে হাঁপিয়ে উঠি। আর সেখানে আমাদের এই যে নানা রকমের কাজ, একাধিক কাজ, আর সেখানেই কিন্তু আমরা অনেক সময় মানসিক চাপ অনুভব করি, আর সেখান থেকেই নানা রকমের সমস্যাও দেখা দেয়। আর সেই জন্যই আমরা চেষ্টা করি, আমরা যদি মানসিক চাপটাকে একটু নিয়ন্ত্রণে রাখতে পারি বা দূরে রাখতে পারি, আর সেই জন্য টাইম ম্যানেজমেন্টটা কিন্তু ভীষণ জরুরি। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা যে স্ট্রেস নিয়ে কথা বলছি, সেখানে উঠে আসছে টাইম ম্যানেজমেন্টের কথা। কারণ যখন অনেকগুলো কাজ আমাদের একসাথে করতে হয়, তখন আমাদের সময়টাকে একটু নির্ধারণ করে নিতে হবে। আমাদের যে কাজগুলো রয়েছে সারাদিনের মধ্যে, সেই কাজগুলোকে যদি আমরা আগে থেকেই, মানে আগের দিনই যদি আমরা একটু ভেবে রাখি বা লিখে রাখি যে কাল আমাদের কি কি কাজ করতে হবে, আর তারপর সেই কাজগুলোকে আমরা আগে করব যে কাজগুলো বেশি ইম্পর্টেন্ট, অর্থাৎ অগ্রাধিকার দিয়ে যদি আমরা কাজগুলো করি, এবং তারপর যখন আমরা পরপর কাজগুলোকে আমরা করে নিতে পারবো, তাহলে দেখব যে আমাদের এই যে মানসিক চাপ, সেটা আমরা অনেকটা কমাতে পেরেছি। আমাদের এই যে মেন্টাল স্ট্রেস নিয়ে আমাদের আড্ডা চলছে, সেটা তো জারি থাকবে। তবে এখন চলুন শুনে নি গান, তারপর আবার ফিরব পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, তাই কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ,

রেডিও বাংলানেট.com এ শুনছেন পপকর্ন, আর আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি স্ট্রেস নিয়ে। আমাদের প্রতিদিনের জীবনে আমাদের এই যে ব্যস্ততা, এই যে নানা রকমের কাজ, তাতে আমরা অনেক সময় মানসিক চাপের মধ্যে থাকি, আর সেটার জন্য এক্সারসাইজ কিন্তু ভীষণ ভালো একটা স্ট্রেস রিলিভার। এতে এন্ডোরফিন বৃদ্ধি করে আমাদের মেজাজকে উন্নত করতে সাহায্য করে, সেই সঙ্গে আমাদের উদ্বেগ, বিষণ্ণতার মতো যে মানসিক সমস্যাগুলো, সেগুলোকেও অনেকটাই নিয়ন্ত্রণে রাখতে পারে। সেই জন্য মানসিক আমাদের যে চাপ, সেইটা যদি আমরা নিয়ন্ত্রণে রাখতে চাই বা কমাতে চাই, সেই জন্য যদি দিনে কমপক্ষে 30 মিনিট যদি আমরা এক্সারসাইজ করার জন্য আমরা ব্যয় করি, তাহলে সেটা কিন্তু আমাদের শরীর আর মনকে ভালো রাখতে সাহায্য করে। আর তার সঙ্গে অবশ্যই দরকার প্রচুর পরিমাণে ঘুম আর ভালো খাওয়া দাওয়া, কারণ আমরা সবাই জানি যে আমরা যদি ভালো মতো স্বাস্থ্যকর খাবার খাই, তাহলে যেটা হয় সেটা হলো আমাদের ইমিউনিটি সিস্টেম বাড়ে, আর সেইভাবে আমরা আমাদের শরীরকে ভালো রাখতে পারবো, আমাদের যে উদ্যম সেটাও বাড়বে, এবং আমরা আমাদের কাজগুলোকেও ভালো করে করতে পারবো। আর তার সঙ্গে ঘুম, যেটা ভীষণ জরুরি, কারণ যদি পর্যাপ্ত পরিমাণে ঘুমানো যায়, তাহলেও কিন্তু আমাদের মানসিক স্বাস্থ্য, আমাদের মানসিক চাপ অনেকটাই নিয়ন্ত্রণে আমরা রাখতে পারবো। সেই জন্য আমরা এই যে কথাগুলো বলছি সেগুলো আমরা সকলেই জানি, কিন্তু ওই যে নিয়মিত প্র্যাকটিস, সেই নিয়মিত করাটাই কিন্তু আমাদের ভালো থাকার চাবিকাঠি। চলুন আমরা এখন শুনে নিই পরপর দুটো গান, সেই মন ভালো করা পরপর দুটো গানের ওপারে ফিরছি আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন।

দুটো গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট.com ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা মানসিক চাপ নিয়ে কথা বলছি, কারণ এখন আমরা কিন্তু এই যে মেন্টাল স্ট্রেস বা মানসিক চাপের কথাটা প্রায়ই শুনতে পাই। প্রায় সকলেই বলে ভীষণ স্ট্রেসের মধ্যে আছি, কারণ ঘরে বাইরে সব রকমের কাজ এখন সবাইকে করতে হচ্ছে, তার সঙ্গে রয়েছে র‍্যাট রেস, আর সেখানে দৌড়তে হচ্ছে সবাইকেই। তাই নানা রকমের কাজ আর তার সঙ্গে নানা রকমের চিন্তা আর চাপ, তার সঙ্গে সঙ্গে শুধু যে বড়দের ক্ষেত্রেই আমরা মেন্টাল স্ট্রেস দেখতে পাই তাই নয়, ছোটদের মধ্যেও কিন্তু এখন ভীষণভাবে মানসিক চাপ বা এই রকম সমস্যা আমরা দেখতে পাচ্ছি। তাই ছোট বড় নির্বিশেষে সকলেই যারা মনে করছেন যে মানসিক চাপ অনুভব করছেন, যাতে সেই সমস্যাটা অনেকটা বড় না হয়ে যায়, তার আগে যদি সেগুলোকে আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি তাহলে কিন্তু আমরা ভালো থাকব। আর সেই জন্য এই যে নিয়মিত কিছু স্বাস্থ্যকর যে আমাদের অভ্যেসগুলো, সেগুলো আমরা যেগুলো সবাই জানি, বারবার করে সেগুলো আমরা বলি, তারপরেও আমরা কিন্তু নিয়মিত সেটা অনেক সময় করে উঠতে পারি না। তাই এগুলো যদি আমাদের প্রতিদিনের রুটিনে আমরা একেবারে বসিয়ে নিতে পারি তাহলে কিন্তু আমরা ভালো থাকব, নিজে ভালো থাকব, আমাদের পাশের মানুষগুলোও ভালো থাকবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক একই সময়। চলে আসব আমি অনামিকা আমাদের পপকর্নের আড্ডা নিয়ে, আর যেতে যেতে রেখে যাচ্ছি আপনার জন্য মন ভালো করা একটি গান।

ইনস্টলমেন্টের শীত ঘুম থ্রি বিএইচকে ফ্ল্যাট লো আজকাল হামতুম রেসিডার একটা র্যাট একশো হজমি পড়ি ফেল হয়ে কর্পোরেট রাস্কেল আসলে জিম মরিসন যা তাই মেট্রো থার্ড রেল শোয়ের পর শোয় সালা বাইপাস হাঁকাবই গানের পর গান দাদা একটা চান্স দিয়ে যান।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, টাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদ জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: প্রিয়তজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: প্রিয়তজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

কিছু কিছু মানুষের ছবি দেখলেই এবং তাদের কথা শুনলেই মনে হয় তারা অত্যন্ত সিরিয়াস, অত্যন্ত গুরুগম্ভীর, কিন্তু অ্যাকচুয়ালি যে তারা একদম রসিক শিরোমণি সেটা কিন্তু আমরা কল্পনাও করতে পারি না। তো রেডিও বাংলানের ডটকমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর এই যে গৌরচন্দ্রিকাটা একটু আগে আপনার সঙ্গে করলাম, তার কারণ হচ্ছে আগামীকাল এমন একজনের জন্মদিন যিনি কিনা আমাদের গোটা বাঙালি জাতির একদম সূর্য, রবি, আগে হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুর। তো রবীন্দ্রনাথ ঠাকুরের দিকে তাকালে বিশ্বকবি গুরুদেবের কথা মাথায় আসলেই মনে হয় যে উনি প্রচণ্ড সিরিয়াস এবং অত্যন্ত রাশভারী ব্যক্তিত্ব, সেটা তো বটেই। কিন্তু তার সঙ্গে ওনার আরও একটা দিক কিন্তু ছিল, তিনি ছিলেন অত্যন্ত একজন সূক্ষ্ম মানের রসিক। তো আজকে রসিক রবীন্দ্রনাথের কিছু গল্পের কথা, কিছু ঘটনার কথা আপনার সঙ্গে শেয়ার করব আমি গৌরব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

এখনো কলম্বাস দিনগুলো ভেঙে ভেঙে চলছে, আমেরিকা আমেরিকায় মোমবাতি সে বরফে গলছে। উইলসন জনসন হাতে নিয়ে মেগাটন কি ভাবছে ভিয়েতনাম? এখনো কলম্বাস দিনগুলো ভেঙে ভেঙে চলছে, আমেরিকা আমেরিকায় মোমবাতি সে বরফে গলছে। এদিকে ট্রাউট মাছে ভরে গেল বিপাশা জেলা, ফিশি ব্যাপার বেশ ফিশি, আমি আগন্তুক

মাঝখানে গোটা দুই স্টেডিয়ামে ফুটবল নেই, সাহারার দুপুরেতে কেন গায়ে কম্বল নেই, আলফের চুড়োতে উট পাকি।

0: ঠোঁটে গে লিপস্টিক কোন ফাঁকে কোথায় যে লাগছে, দুজোড়া দুষ্টু চোখ লক্ষ্মীটি হয়ে রাত জাগছে, এতদিনে বনলতা ভুলে গেছে কোথায় ছিলাম, হিয়ার আই অ্যাম, আমি আগন্তুক, আমি বার্তা দিলাম, কঠিন অঙ্ক এক বসতে দিলাম, এ প্লাস বি হোল না এ প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু
1: তো একবার গুরুদেবের একটু শরীর খারাপ হয়েছে, মানে একটু জ্বর এরকম টাইপের কিছু একটা হয়েছিল, আর তখন তিনি শান্তিনিকেতনে অবস্থান করছেন। সেই সময় বেশ কয়েকজন ছাত্রছাত্রী ওনাকে দেখতে এসেছিলেন, তবে একবারে দেখতে আসেননি, পালা করে। আর ব্যাপারটা এতটাই গুরুতর বিরক্তিকর পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে গুরুদেব ভাবলেন কিছু একটা করতে তো হবে, এবং তিনি একটি কাজ করলেন। তিনি একটি বড় কাগজের ওপর গোটা গোটা করে কিছু লিখলেন, তারপর সেটা তার মাথার ওপর টাঙিয়ে দিতে বললেন। এরপর থেকে যখন ছাত্র কিংবা ছাত্রীরা এসেছিলেন, তারা একটুখানি বসে ওই লেখাটি পড়ে আলটিমেটলি চলে গিয়েছিলেন, আর কেউ বিরক্ত করেননি ওনাকে। খাতায় লেখা ছিল যে অসুখ করেছে, ওষুধ হয়েছে খাওয়া, এবার আমার পাশে বসে করো একটু হাওয়া। তাহলেই ভাবুন তো, রেডিও বাংলায় .com-এ শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আজকে রসিক রবীন্দ্রনাথের কথা আপনার সঙ্গে শেয়ার করছি। এরকমই আরও অনেক ঘটনা আছে তার রসিকতা নিয়ে, সেরকমই আরও একটি ঘটনা আপনার সঙ্গে শেয়ার করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, only on radiobanglanet.com।

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহা থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

স্বনামধন্য সাহিত্যিক বনফুল বনাইচাঁদ মুখোপাধ্যায়, তার কথা তো আমরা প্রত্যেকেই জানি, তার লেখা আমরা প্রত্যেকেই পড়েছি, কিন্তু তিনি যে অত্যন্ত গুছিয়ে কথা বলতে পারতেন সেটা আমরা হয়তো অনেকেই জানি না। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। রসিক রবীন্দ্রনাথকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। তো যে কথা বলছিলাম যে বনফুল বলাইচাঁদ মুখোপাধ্যায় তিনি অত্যন্ত গুছিয়ে বক্তৃতা রাখতে পারতেন। তো একবার এক সাহিত্য সভায় গুরুদেব গেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর পৌঁছেছেন, আর সেই সময় বক্তৃতা রাখছিলেন বলাইচাঁদ মুখোপাধ্যায়। তো একজন গুরুদেবকে বললেন যে দেখেছেন কি সুন্দর কথা বলছেন উনি। গুরুদেব প্রত্যুত্তরে বলেছিলেন হ্যাঁ, বলাই তো ওর নাম, বলাই তো ওর কাজ। এরকমই অদ্ভুত রসিকতা করতে পারতেন গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর। তো এরকমই আরও অনেক ঘটনা, অনেক গল্প আছে, এরকমই আরও একটি ঘটনা আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন radiobanglanet.com, বাংলার গান বাঙালির প্রাণ।

গুরুদেব বসে আছেন সকালবেলা। ইন দ্য মিন টাইম কয়েকজন অতিথি গুরুদেবের সঙ্গে দেখা করতে এসছেন, আর বিশ্বকবি তখন সবেমাত্র প্রাতরাশে একটা বড় গ্লাসে সবুজ রঙের এক শরবতে

মুখ দিয়েছেন। আর সেই সময় অতিথিরা যারা ছিলেন তারা একটু উসখুস উসখুস করছিলেন। গুরুদেব তাদের মনের অবস্থা অনুমান করতে পেরে অতিথিদেরকেও সেই শরবত দিতে বললেন। কিছুক্ষণ পর অতিথিদের জন্য সেই শরবত এলো এবং সেই ওই শরবতে এই চুমুক দেওয়ার পরে অতিথিরা বুঝতে পারলেন যে কত বড় ভুল তারা করেছেন। অ্যাকচুয়ালি ওই শরবতটা ছিল উচ্ছের শরবত, ভাবুন একবার। তো রেডিও বাংলাটাই ডট কমে আজকে ইচ্ছে ডানার আড্ডার আসরে রসিক রবিকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। গুরুদেব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যে কত বড় একজন রসিক ছিলেন সে কথাই আপনার সঙ্গে শেয়ার করছি, আর ওনার রসিকতা সমৃদ্ধ অনেক গল্পও আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

বিশ্বকবির স্নেহধন্য যে সমস্ত সাহিত্যিক ছিলেন তার মধ্যে বনফুল অন্যতম। তো একবার একটা ঘটনা ঘটেছে, বনফুল গেছেন গুরুদেবের বাড়িতে এবং গিয়ে দেখছেন যে তিনি যে চেয়ারটা এবং টেবিলটায় বসে লেখেন সেখানে যথেষ্ট কুঁজো হয়ে লিখতে হয়। তো তিনি জিজ্ঞেস করলেন গুরুদেবকে যে আপনি এরকম কুঁজো হয়ে লেখেন কেন? তখন গুরুদেব বললেন যে বয়স তো অনেক হলো, এই কলসিটাও প্রায় ফুরিয়ে এসছে, এই কলসিতে এরকম কুঁজো না করলে ভেতরের জল বেরোতে চায় না। তাহলেই ভাবুন ভাবুন। আর আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করছি গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের বেশ কিছু রসিকতার গল্প, যার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছে যে অ্যাকচুয়ালি রবীন্দ্রনাথ ছিলেন একদম উঁচু দরের একজন রসিক। তো এই রসিক রবির কথা জেনে আপনার ঠিক কেমন লাগলো বলুন তো, জানান আমাকে। আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু radiobanglanet.com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com। টাটা।

রেডিও বাংলানেই ডট কমে আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়ে গেছে গান দুরিয়া রাটা। প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু এক ঘন্টার গান দুরিয়া রাটা শুরু হয়েছে এবং রামেশ্বরম নিয়ে কথা বলছিলাম আগের দিনের রাটায়। আজকেও অনেক কিছু কথা বলার আছে, বেশ কিছু তথ্য দেওয়ার আছে, বেশ কিছু ঘুরতে যাওয়ার জায়গা এক্সপ্লোর করার আছে। তাই বেশি কথা বলবো না, একটা ছোট্টখাটো মিউজিক্যাল ব্রেক নিচ্ছি, তারপর ফিরছি রাটায়। শুনছেন রেডিও বাংলানেই ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

0: তবে কেমন হতো তুমি বলো তো,
1: তুমি বলো,
0: না না তুমি বলো,
1: না তুমি বলো,
0: তুমি বলো,
1: তুমি বলো,
0: তুমি
1: তুমি বলো,
0: তুমি
1: তুমি।

রেডিও বাংলানে ডট কমে তামিলনাড়ুর রামেশ্বরমের কথা বলছিলাম, এবং এখানে যদি আপনি ঘুরতে চান তাহলে এই যে পুণ্যভূমিতে তীর্থ করতে গেলে কিছু কিছু বিষয়ে আমার মনে হয় জেনে রাখলে কোনো জায়গায় ঘুরতে যাওয়াটা খুব ভালো লাগে। যেমন ধরুন, কিছুদিন আগে আমরা ত্রিকূট পাহাড়ের গল্প বলছিলাম, এবং সেই ত্রিকূট পাহাড়ে কিন্তু আমি রীতিমতো ঘুরতে যাওয়ার আগে রিসার্চ করেছিলাম। একটু পড়াশোনা করলে, একটু যদি জেনে যাই এই জায়গাটার ইতিহাসের ব্যাপারে, তাহলে কিন্তু যখন আমরা চোখের সামনে ব্যাপারটা দেখছি তখন কিন্তু বেশি করে এনজয় করতে পারি। ঠিক সেই রকমই এই রামেশ্বরমের কিন্তু বলেছিলাম, যেখানে সব থেকে লম্বা একটি বারান্দা বা করিডোর আছে যেটা মন্দিরের লাগোয়া, এবং এটি নির্মাণ করেছিলেন রাজা মথুরা মালিঙ্গা সেতুপতি।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: ভেঙে যায় স্মৃতির সব

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

radiobanglani.com এ রামেশ্বরম নিয়ে কথা বলছিলাম এবং এখানে শিবের উপাসনা করা হয়, বিষ্ণুর উপাসনা করা হয়। আর এখানে কথিত আছে পুরাণে নাকি যখন রামচন্দ্র সীতাকে উদ্ধার করার জন্য লঙ্কায় গেছিলেন, তার আগে তিনি যুদ্ধ জয়ের জন্য শিবের উপাসনা করেছিলেন এবং সেই উপাসনার ফলস্বরূপই এখানে শিবলিঙ্গ প্রতিস্থাপন করা হয় এবং তারপর থেকেই এই জ্যোতির্লিঙ্গ পুজো করা হয় এবং মানুষরা বিশ্বাস করে। তার সাথে সাথে একটা খুবই বৈশিষ্ট্যপূর্ণ কথা আছে যেটা অবশ্যই পুরাণের কথার সাথে জড়িত এবং মানুষের মনের মধ্যে এখনও সেটা বিশ্বাস তৈরি করে বা বিশ্বাস যোগায় বা বিশ্বাস বাড়ায়, যেটাই আপনি মনে করবেন।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

radiobanglane.com এ রামেশ্বরম নিয়ে কথা বলছি এবং রামেশ্বরমের সাথে পুরাণের অনেক যোগাযোগ আছে। যারা রামচন্দ্রের গল্প শুনেছেন বা বিশ্বাস করেন, পুরাণে কথিত আছে, যেটা বলছিলাম, যে রাবণের সাথে যুদ্ধ করার আগে বা সীতাকে উদ্ধার করার আগে এখানে রামচন্দ্র তার বানর সেনাকে নিয়ে, হনুমানকে নিয়ে কিন্তু এখানে শিবের উপাসনা করেছিলেন এবং এই যে মহাকাব্যিক যুদ্ধ ঘোষণাটা হয়েছিল শিবের উপাসনা করে। তারপর যে ভাসমান পাথর বা প্রবাল প্রাচীর দিয়ে লঙ্কায় যাওয়ার জন্য যে সেতু বন্ধনটা হয়েছিল, অর্থাৎ যেটা আমরা রাম সেতু নামে জানি বা পরিচিত আছে, অনেকেই মনে করেন বা মানুষের বিশ্বাস আছে এই যে রামেশ্বরম সেটা কিন্তু এই রাম সেতুরই কিছুটা অংশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভামীর সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

রেডিওবাংলানে.কমে আজকে রামেশ্বরম নিয়ে কথা বলছিলাম এবং গান্তুরিয়ার আড্ডার মাধ্যমে আমরা তামিলনাড়ু পৌঁছে গেছিলাম। অনেক পুরাণের কথা, অনেক রামচন্দ্রের ইতিহাসের কথা কিন্তু জেনেছি, কিন্তু ঘুরতে গেলে নতুন করে এক্সপ্লোর করতে ভালো লাগে। নতুন কিছু এক্সপ্লোর করলে প্লিজ আমার সাথে শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই আড্ডায় থাকতে হবে। এবং নতুন নতুন কোনো ঘুরতে যাওয়ার জায়গা গেলে বা ইনফরমেশন পেলে অবশ্যই আপনার সাথে শেয়ার করব। আর আমাকে ফলো করতে ভুলবেন না www.radiobanglanet.com।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আমরা প্রত্যেকেই আমাদের নিজেদের রূপ নিয়ে ভীষণ সচেতন এবং এই রূপটাকে আরও বেশি সুন্দর করতে আমরা কিন্তু বারবারই কিছু না কিছু চেষ্টা করি এবং মহিলারা তো অবশ্যই, পুরুষরাও কিন্তু এ ব্যাপারে পিছিয়ে নেই। তাই আজকের এই সময়ে দাঁড়িয়ে যে কালই হোক, সে গরমকালই হোক কিংবা শীতকালই হোক, যে কালই হোক সেই কাল মানেই ত্বকের একগাদা সমস্যা। আর তাই অতিরিক্ত সমস্যাকে আমরা খুব সহজে তাড়িয়ে দিতে পারি, তার একটাই কারণ, যত্ন নেওয়া। যদি ঠিকঠাক আমরা সেই ত্বকের যত্ন নিতে পারি তবেই কিন্তু গানটা সফল। ত্বকের যত্ন নিন। তো কথায় আছে, প্রতিটি মরশুমের ত্বকের সমস্যার সমাধান থাকে মরশুমি ফুল আর ফলে। কিন্তু ত্বকের কী সমস্যায় কোন ফুলের ব্যবহার করবেন তা বুঝবেন কীভাবে? এটাই আজকের স্পেশাল আড্ডা। তাই কোথাও যাবেন না, জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে আজকের এই স্পেশাল গান মুসাফিরের আড্ডায়। বলবো এমন কিছু ফলের কথা, যে ফল হয়তো আপনার বাড়িতেই আছে কিন্তু আপনি ব্যবহার করেন না, হয়তো অন্যভাবে ব্যবহার করেন কিন্তু ত্বকের জন্য ব্যবহার করেন না। গ্যারেন্টি দিচ্ছি সেই ফলটা ব্যবহার করলে আপনি কিন্তু ত্বকের জন্য 100% ফল পাবেন ভালোর দিকে। তাই জুড়ে থাকুন, ফিরে আসছি কার গানের পর আজকের স্পেশাল আড্ডা ত্বক তাজা নিয়ে। এখন গান

0: আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk তে।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

তো ব্যাক টু ব্যাক কয়েকটা গানের পর ফিরে এলাম আজকের এই স্পেশাল আড্ডা, গান মুসাফিরের আড্ডা নিয়ে আমি শৌভিকার। আড্ডা চলছে আজকে ত্বক তাজা রাখার আসল উপায়, কিন্তু ফল দিয়ে। আর ফল দিয়ে মানেই ফলাফল 100% গ্যারান্টেড। আপনার বাড়িতে কিন্তু আছে শশা এবং রাখেনও প্রতিদিন। চোখের ক্লান্তি ভাব আর ডার্ক সার্কেল দূর করতে শশার ব্যবহারের কথা আমরা প্রায় সবাই জানি, কিন্তু ত্বকের পুষ্টি বাড়াতে শশা কুড়িয়ে তার মধ্যে দই আর ওটমিল মিশিয়ে মুখেও গলায় লাগিয়ে দিন। কী হবে? মিশ্রণটি শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন, ডেড স্কিন রিমুভ হয়ে ত্বকের জেল্লা বাড়াবে। তাই অবশ্যই শশাকে যারা একটু দূরে সরিয়ে রেখেছিলেন, আজ থেকে সেই শশাকে আরও আপন করে নেয়ার পালা আপনার। আর আপনার যখন এই পালাটা জারি থাকবে, তখন সে কিন্তু মানে আপনার ত্বক নিঃশব্দে সেই শশাকেও আপন করে নেবে। আরেকটা ফলের কথা বলি, সেটাও কিন্তু আপনার খুব কাছাকাছি থাকে, সেটা হচ্ছে আপেল। মুখের চামড়ার ভাঁজ পড়ে গেছে, বয়স হয়েছে, হঠাৎ মনে হচ্ছে। আর এই সমস্যার কিন্তু প্রধান কার্যকরী কিন্তু আপেল। তাই শুষ্ক ত্বকের জন্য অর্ধেক আপেল বেটে তাতে হাফ চামচ লেবুর রস, সামান্য শশার রস আর একটি ডিমের কুসুম মিশিয়ে 20 মিনিট মুখে লাগিয়ে দেখুন। নিয়মিত এটি ব্যবহারে ত্বকের শুষ্কতা কমে আর্দ্রতা বজায় থাকবে আর ত্বক কোমল হবে। সঙ্গে থাকুন, ত্বকের যত্ন কিন্তু আমরা নিচ্ছি, আর তাই আমরা ফিরবো আবারও গানে। এখন গান

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

স্টক তাজা রাখার উপায় নিয়ে আড্ডা চলছে আজকে গান মুসাফিরের আড্ডার সঙ্গে আছি আমি সৌভিকের সঙ্গে আছেন আপনারা। তোমরা একবার একটু পাকা আমের দিকে যাই, কারণ এখন যা সময়ে পাকা আম যদি কোথাও পাওয়া যায় সেই পাকা আম দিয়ে কিন্তু খুব সহজে কয়েকটা ভালো জিনিস করতে পারেন। আসলে পাকা আমে ভিটামিন সি এবং অ্যান্টি অক্সিডেন্ট পরিপূর্ণ থাকে, যা আপনার ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে কিন্তু সাহায্য করবে। এক চা চামচ পাকা আমের পাল্পের সঙ্গে এক চামচ টক দই আর এক চামচ মুলতানি মাটি মিশিয়ে মুখে গলায় মাখুন। 15-20 মিনিট রাখার পর মুখটা ধুয়ে ফেলুন। ত্বক হবে প্রাণবন্ত আর উজ্জ্বল শুধুমাত্র পাকা আমের ফলে। আর অবশ্যই ওই কয়েকটা জিনিস একটু মিশিয়ে নিতে পারলে আরও ভালো, মুলতানি মাটি এবং যেটা বললাম টক দই। তো আমরা কিন্তু আর যাই হোক না কেন একটা কথা বলে না, প্রথম দেখাতেই চোখ আটকে যাওয়ার ব্যাপার থাকে, আর সেই চোখ আটকে যাওয়ার আসল জেল্লা কিন্তু বেরিয়ে আসে ত্বক থেকে। তাই আমাদের ত্বককে ঠিকঠাক রাখতে এই কয়েকটা জিনিস তো একটু ব্যবহার করতেই হয়, তাহলেই কিন্তু কেল্লা ফতে। সঙ্গে থাকুন আর ফিরে আসছি আবারও আজকের এই স্পেশাল আড্ডা ত্বক তাজার খবর নিয়ে। এখন গান

তকতাজা নিয়ে ফিরে এলাম আমি সৌভিক, আর গান মুসাফিরের আজকের আড্ডা ইতিমধ্যেই জমে উঠেছে। কারণ ইতিমধ্যেই যা বুঝতে পারছি অনেকেই ডায়েরি এবং পেন নিয়ে বসে পড়ছেন। হ্যাঁ, অসুবিধা কিন্তু কিছু নেই, ভুলে গেলে এইটা কিন্তু সহজ পথ, সঙ্গে সঙ্গে এই কাজটা করে রাখবেন। তো যাই হোক, অনেকগুলো ব্যাপার নিয়ে বললাম, এবার একটু লেবুর কথা বলি। লেবু নিশ্চয়ই প্রত্যেকের বাড়িতেই থাকে কম বেশি। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এবং অসম রং ঠিক করতে লেবু কিন্তু ভীষণ উপকারী। একটি লেবু অর্ধেক করে কেটে প্রতিদিন যদি হাতের কনুই ও হাতের কালো দাগের ওপর হালকাভাবে ঘষে দেন, কালচে দাগ কিন্তু দূরে পালিয়ে যাবে। এবং পাশাপাশি ব্রণের যে দাগ হালকা করতেও কিন্তু লেবু সমান উপকারী। এই যে পুরো ব্যাপারটা, এটা অবশ্যই আপনি আপনার ডাক্তারি পরামর্শও নিতে পারেন। সেটা আরও ভালো, যে পদ্ধতিগুলো আপনাদেরকে আমি শেয়ার করছি সেগুলো অবশ্যই ডাক্তারেরই বেশ কিছু পরামর্শ থেকেই গৃহীত, কিন্তু তবুও আপনার নিজের চেনা ফ্যামিলি ফিজিশিয়ান যদি থাকেন তার সঙ্গেও একটু পরামর্শ করতে পারেন, যেটা কতটা গ্রহণযোগ্য। এবং আমি গ্যারেন্টি দিচ্ছি এটা 100% গ্যারেন্টেড, তাই ভয়ের কোনো ব্যাপারই নেই। ঘরোয়া উপায়ে ঘরে রাখা ফল দিয়ে যদি আপনার ত্বকে জেল্লা ফিরে আসে, তাতে ক্ষতি কী?

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।
1: পিছু পিছুরি করে কাছে এলাম, কানে কানে ভালো।

গান মুসাফিরের আড্ডা নিয়ে ফিরে এলাম আমি সৌভিক, শুনছেন গান মুসাফিরের আড্ডা শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। আর আড্ডা চলছে রেডিও বাংলা নেট ডট কম। এই মুহূর্তে গান মুসাফিরের আড্ডায় ত্বক তাজা করার আসল উপায় তো নিশ্চয়ই অনেকের বাড়িতে ড্রাগন ফ্রুট আসে। এই ড্রাগন ফ্রুট কিন্তু খুব অসাধারণ একটা জিনিস, কারণ এর মধ্যে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট আর ভিটামিন সি, যা কিন্তু ত্বকের দাগ ছোপ বলিরেখার সমস্যা খুব সহজে দূর করে দেয়। তাই ড্রাগন ফ্রুট পাল্পের সঙ্গে বেসন, গোলাপ জল আর একটু কাঁচা দুধ যদি মিশিয়ে ঘাড়ে এবং মুখে লাগিয়ে রাখুন, আপনি দেখবেন 20 মিনিটের জন্য, বেশি নয়, এরপর আঙুল দিয়ে মেসাজ করে জল দিয়ে ধুয়ে ফেলুন, পুরো সাফ পরিষ্কার। তো ড্রাগন ফ্রুট কিন্তু খুব উপকারী। আরেকটা ফলের খবর দেবো যেটা দিয়ে আজকের এই শো শেষ করব, সেটাও কিন্তু খুব উপকারী এবং অনেকের বাড়িতেই থাকে, সেটা হচ্ছে পাকা পেঁপে। এইবার নিশ্চয়ই আপনার মনের মধ্যে সেই কিউরিওসিটিটা হচ্ছে পাকা পেঁপে তাহলে কী কাজ করে। গরমের এই এক ফল আপনার ত্বককে হাইড্রেটেড রাখতে সাহায্য করবে। 1 কাপ পাকা পেঁপের পাল্প নিন, এর মধ্যে 1 চা চামচ দুধ, কাঁচা দুধ, এবং 2 চামচ মধু মিশিয়ে নিন। মুখ ও গলায় মেখে 30 মিনিট পর ঠান্ডা জলে জাস্ট ধুয়ে ফেলুন, ত্বক মসৃণ এবং কোমল হবে। আমাদের আড্ডা আজ এ পর্যন্তই, কেমন লাগলো 4447503965712 তে সৌভিককে জানাতে ভুলবেন না। আর এভাবেই প্রতিদিন সোম থেকে শুক্র গান মুসাফির সৌভিককে শুনতে ভুলবেন না। আর এভাবেই জুড়ে থাকুন রেডিও বাংলা নেট ডট কমে। রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ। আজ আসি আগামীকাল আবার, টাটা।

আমাদের জীবনে এমন কোনো বন্ধু আছে যাদের সঙ্গে আমরা অনেকটা ভালো সময় এবং অনেকটা খারাপ সময় অতিবাহিত করি। কোনো ডিসিশন নেওয়ার হলে আমরা বলি তুই বল, না হলে আমি বলছি, সে বলে না তুই বল। মানে ডিসিশন নেওয়ার সময় হোক কিংবা কোনো ভালো আলোচনা করার জন্য হোক, আপনার থেকে সে অ্যাডভাইস নেয় কিংবা আপনি তার থেকে অ্যাডভাইস নেন, সে যদি অ্যাডভাইস না দেন তখন নিজের অ্যাডভাইসগুলি তাকে শোনাতে ইচ্ছে করে বা তার সঙ্গে শেয়ার করতে ইচ্ছে করে। আমি জানি এরকম ফ্রেন্ড বা এরকম কোনো মানুষ আপনার জীবনেও ডেফিনেটলি আছে, থাকলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান তার কিছু স্পেশাল গল্প, +447503965712। ফিরছি পরপর তিনটে গানের পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নিউজ.com এ। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235260। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। আমাদের সকলের এমন কিছু বন্ধু থাকে যাদের সঙ্গে আমাদের খুনসুটিটাও অনেকটা বেশি পরিমাণে হয়, যাদের সঙ্গে আমরা প্রাণ খুলে ঝগড়া করতে পারি, মন খুলে হাসতে পারি এবং কাঁদতেও পারি। সেই সমস্ত মানুষ যদি আপনার জীবনে থেকে থাকে তাহলে আমি বলবো তাদেরকে আগলে রাখুন। পরের কয়েকটা গান আপনার সেই মানুষটার জন্য যার সঙ্গে আপনি অনেকটা সময় কাটান। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং। ফিরছি আরও কয়েকটা গানের পর।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র radiobanglani.com-এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। যে সমস্ত মানুষেরা আমাদেরকে আমাদের ভালো সময় এবং খারাপ সময় দুটো সময় প্রোটেক্ট করে এবং আমাদের জন্য তারা সময় বের করে, সেই সমস্ত মানুষগুলো না আলাদাই ভালোবাসার মানুষ হিসেবে আমাদের জীবনে থেকে যায়। অনেক সময় এরকম হয় সেই সমস্ত স্পেশাল মানুষগুলো কোনো একটাভাবে হারিয়ে যায় বা তাদের সঙ্গে ডিসকানেক্টেড হয়ে যাই আমরা। নয় সে অন্য শহরে রয়েছে, নয় সে অন্য দেশে রয়েছে। আমি জানি এরকম অনেক মানুষ আছে যারা আপনার থেকে অনেকটা দিন দূরে ডিসকানেক্টেড হয়ে গেছে, কিন্তু একটা সময় ভীষণ কাছের ছিল। এরকম যদি কোনো মানুষ থেকে থাকে যাকে আপনি মেসেজ দিতে চাইছেন, তাহলে আমাকে চটপট হোয়াটসঅ্যাপ করুন +447503965712। আপনার মনের গোপন কথা বা স্পেশাল কথা পৌঁছে দেবো তার কাছে। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং। ফিরছি আরও কয়েকটা গানের পরে।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com এ। মন যখন নিরুদ্দেশ, মন না সত্যি মাঝে মাঝে নিরুদ্দেশ হয়ে যায় কিছু কিছু মানুষের কথা মনে করে, কারণ সেই সময়ের মেমোরিজটা আমাদের কাছে এত স্ট্রং এখনও। হয়তো সেই মেমোরিজটা আমরা রিকল করতে পারি, কিন্তু সময়টা আর কাটাতে পারি না। এরকম মানুষ ডেফিনেটলি আমার জীবনে এবং আপনার জীবনেও আছে, তাদেরকে আপনি মিস করছেন আমি জানি। তাদের জন্য কোনো বিশেষ মেসেজ যদি দেওয়ার থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করুন +447503965712। কে বলতে পারে এই বিশেষ মেসেজটা তার কাছে পৌঁছে যাচ্ছে? আসলে জানেন তো, যে কোনো কিছুই মনের বিশ্বাস। আপনি যদি বিশ্বাস করে আপনার সেই হারিয়ে যাওয়া মানুষটার উদ্দেশ্যে ইউনিভার্সে কিছু একটা মেসেজ পাঠান, কোনো না কোনোভাবে তার সঙ্গে কানেক্টেড হবে বা তার কাছে গিয়ে পৌঁছবে। এটা আমার বিশ্বাস, এটা ইউনিভার্সের প্রতি আস্থা রেখে আমি বলছি। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, ফিরছি আরও কয়েকটা গানের পরে।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নাও সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই .com-এ। মন যখন নিরুদ্দেশ, এই যে আপনার সঙ্গে আমার যে বন্ডিংটা, যে ভালোবাসাটা, কারণ প্রত্যেকটা দিন আপনি আমাকে মন দিয়ে শোনেন আর আমি আপনার সঙ্গে প্রাণ খুলে কথা বলি, এই বন্ডিংটা কিন্তু চিরস্থায়ী হয়ে গিয়েছে। তুই না মুইন, আপনি না আমি, মানে এই বন্ডিংটা যেন আজীবন অটুট থাকে সেটাই আমার বিশ্বাস এবং আশা করি সেটা থাকবেও। তাহলে দেরি কেন, চটপট আমাকে শেয়ার করুন আপনার মনের যাবতীয় কথা +447503965712-তে। আজকের মতো এখানেই টাটা, কাল আবার আসবো নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। শুনতে থাকুন রেডিও বাংলা নিট .com, মন যখন নিরুদ্দেশ।

মাঝে মাছ, শেষে মিষ্টি, আগের পাতে তেত, ভেতরে ভেতরে সে তো রয়ে গেছে ভেত। বাঙালির এই মৎস্য প্রীতির কথা সকলেই জানে, আর মাছে ভাতে বাঙালি এমন কথা তো সব সময় শোনা যায়। আর সেই যে নানা রকমের মাছ যা বাঙালির রসনাকে তৃপ্ত করে আসছে, সেই সব নানা রকমের মাছের পদ অবশ্যই থাকে বাঙালির দৈনন্দিন মেনুতে। আর সেখানেই নানা রকমের মাছ আর তা দিয়ে তৈরি নানা রকমের পদ, আর সেই জন্যই মাছকে ঝালে ঝোলে অম্বলে সব রকম ভাবেই কিন্তু পাওয়া যায়। আর সেই নানা রকমের মাছের স্বাদও কিন্তু ভিন্ন ভিন্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আর আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলবো এমনই এক মাছ নিয়ে যার স্বাদ আর গন্ধ সত্যি অতুলনীয়, আর তাকে মৎস্যপ্রেমীরা বেশ যত্ন করে আদর করে বলে থাকেন উত্তরের ইলিশ। সেই মাছের কথা শেয়ার করব আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্নে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

দিন লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

আপনি শুনছেন রেডিও বাংলানেট.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

মৎস্যপ্রেমী বাঙালির পাতে স্থান করে নিয়েছে নানা রকমের মাছ, তবে তার মধ্যে ইলিশ মাছের সঙ্গে বাঙালির এক অদ্ভুত আবেগ জড়িয়ে রয়েছে। স্বাদে গন্ধে অতুলনীয় ইলিশ মাছ, এ কথার বলার অপেক্ষা রাখে না। তবে খাদ্যপ্রেমীদের তত্ত্ব বলে যে এমন একাধিক মাছ রয়েছে যাদের স্বাদ আর গন্ধ সত্যি অসাধারণ, হয়তো তারা সেভাবে প্রচার পায় না। এমনই এক মাছ যাকে আদর করে বলা হয় উত্তরের ইলিশ, বরলি মাছ। আর সেই মাছের গল্প নিয়েই আজ আমরা কথা বলছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট.কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে বরলি মাছ নিয়ে কথা বলছি, সেই মাছের যদি আমরা সাইজের কথা বলি, সে হিসেবে কিন্তু ইলিশের থেকে এই মাছ অনেক ছোট, কিন্তু স্বাদ আর গন্ধ মন জয় করে নিতে পারে এই জলের রূপলি সুন্দরীরা। সেই বরলি মাছ যার সঙ্গে ইলিশ মাছের অনেকটা মিলও রয়েছে, ইলিশ মাছের মতোই এরাও কিন্তু ঝাঁক বেঁধে স্রোতের উল্টো দিকে চলে। তবে কোথায় পাওয়া যায় সেই মাছ জানবো সেই সব গল্প, তবে সবকিছুই থাকছে গানের ওপারে। ফিরে আসছি পরপর দুটো গান শুনে, আমি আপনার বন্ধু অনামিকা। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম, মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: আপনি শুনছেন রেডিও বাংলা .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

উত্তরবঙ্গ বললেই মনে পড়ে কাঞ্চনজঙ্ঘা, অভয়ারণ্য আর তিস্তা। আর তার সঙ্গে এক যোগে অনেকেই যে নামটা উচ্চারণ করে থাকেন সেটি হলো উত্তরবঙ্গের নদীর রূপলী শস্য বরলি মাছ। ভালোবেসে অনেকেই যার নাম রেখেছেন উত্তরের ইলিশ, সেই বরলি মাছ নিয়ে আমরা আজ কথা বলছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমরা আজকে এই যে আমাদের পপকর্নে বরলি মাছ নিয়ে কথা বলছি, তার স্বাদ আর গন্ধ সত্যি অতুলনীয়। আর এই যে বরলি মাছ, তার স্বাদে বাঙালি কিন্তু একেবারে কাত। সর্ষে দিয়ে বরলি মাছের পাতুরি হোক কিংবা কাঁচা লঙ্কা দিয়ে পাতলা ঝোল, সব কিছুর স্বাদই কিন্তু একেবারে জিভে জল এনে দিতে পারে। আর সেই বরলি মাছ বলা হয় যে তিস্তার বরলি সবচেয়ে সেরা, এমনটাই ভোজন রসিকরা মনে করেন। তবে তোর্ষার বরলিও কিন্তু স্বাদে গন্ধে দুর্দান্ত। যদিও তিস্তায় বেশি পাওয়া যায় বরলি মাছ, তবে এই তিস্তা ছাড়াও তোর্ষা, রায়ডাক, বালাসন, কালজানিতেও কিন্তু পাওয়া যায় এই বরলি মাছ। এই বরলি মাছের গল্প নিয়ে আমরা ফিরছি, তবে একটা ছোট্ট বিরতির ওপারে। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, তারপর আবার ফিরছি পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: ক্যাপিটাল ক্যাপিটাল বলে কই গা, আমি তো এক পয়সাও ঠেকাই নাই।
2: শুনলাম ওই সুডব নাকি গাওয়ের গহনা বিচার টাকা দিস।
1: আমি তো এক পয়সাও ঠেকাই নাই।
2: শুনলাম ওই সুডব নাকি গাওয়ের

0: তা কেউ না,
1: বাপেসা জিগান্তার জবাব দাও। ক্যাপিটাল ক্যাপিটাল কোথায় পাইলা, কোথায় পাইলা, কোথায় পাইলা?
2: ওই পেটা তো জুয়ারি, জুয়ার ধার মিটাই কাটা হয়। তুই ও জিগা নাও রে, জিগা জিগা জিগা জিগা জিগা জিগা জিগা জিগা জিগা।
0: ও মা, না না, চিচি
3: তামাশা হইতেছে, তামাশা। কি করছো এই বাড়ির আশীর্বাদী গাউনা দিয়া, জবাব দাও।
4: ইসে বাবা,
5: ও গো শুনছ,
3: বংশমর্যাদা বুঝো, অর্থ বুঝো, এই কথাটার বংশমর্যাদা।
1: বংশমর্যাদা হহ, বংশমর্যাদা
3: হাগরের মাইয়া
1: হাগর, সিসি হাগর হাগর হাগর হাগর হাগর।
3: দাদা বৌঠান অনেক অনেক বাধ্য করিয়া আইছিলেন, তাই দেহ রাখছেন ওই পারে, তাই তোমার মতো মাইয়া মানুষ দেখিয়া যাইতে হয় নাই।
1: সিসি হাগর হাগর হাগর হাগর।
3: তুমি এক বিহায় মাইয়া শ্বশুর কুলে কালি দিয়া বংশের নামে নাম ডুবাইয়া অনাইতো বুক ফুলাইয়া দোকান খুলিয়া ব্যবসা করতেছি।
1: কানে ঢুকছে বাপের কথা? বাপের কথা, বাপের কথা, বাপের কথা।
3: শুধু লোকের বেটি তোরে খড়ম পিঠা করিয়া আমি
1: খড়ম পিঠা, হহ খড়ম পিঠা।
2: জুয়ারি
1: মাইয়া মানুষ ব্যবসা করে, পরে হইব, পরে হইব, আইস থাও।
0: একটা সময় ছিল যখন উত্তরবঙ্গের পাহাড়ি নদীর অববাহিকায় যারা বাস করেন তারাই একমাত্র এই মাছ খেতেন, কিন্তু তার স্বাদ আর গন্ধের জন্য এখন তার এতটাই চাহিদা বেড়েছে সেই অনুযায়ী কিন্তু যোগান দেওয়া যাচ্ছে না। আর স্বাদে গন্ধে অতুলনীয় যেই মাছ যাকে আদর করে অনেকেই উত্তরের ইলিশ বলে থাকেন, সেই বোরলি মাছ নিয়েই আমরা আজ কথা বলছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা যে বোরলি মাছ নিয়ে কথা বলছি, এই বোরলি মাছকে উত্তরবঙ্গের পাহাড়ি নদীগুলোতেই বেশি পাওয়া যায়, কারণ এদের বাঁচার জন্য অক্সিজেন বেশি প্রয়োজন। যেহেতু এই ধরনের নদীগুলোতে অক্সিজেন বেশি পাওয়া যায়, তাই শুধুমাত্র এই নদীগুলোতেই এই বোরলি মাছকে পাওয়া যায়। আর মৎস্যজীবীরা বলেন এই মাছ ভীষণ সুখী মাছ, তাই প্রবাহমান যে টলটলে পরিষ্কার পাহাড়ি নদীর জল, সেই জল ছাড়া এরা বাঁচে না। জল যদি একটু নোংরা হয়ে যায় তাহলে বোরলি মাছ আর পাওয়া যায় না। এমনটাই বোরলি মাছ, যার স্বাদ আর গন্ধের কথা ভেবে অনেক মানুষই আছেন যারা এই বোরলি মাছকে অবশ্যই খেতে চান। আর যারা উত্তরবঙ্গে বেড়াতে যান তারা একবার এই মাছটা অবশ্যই ট্রাই করতে চান। আর সেই বোরলি মাছের গল্প নিয়ে আজ আমরা রয়েছি পপকর্নে। আমাদের আড্ডা জারি থাকবে, তবে ফিরে আসছি পরপর দুটো গানের ওপারে। সঙ্গে থাকুন আর সঙ্গে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
0: কথায় কথায়, কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় একবার বলেছিলেন, উত্তরবঙ্গ বলতেই বরলির কথা মনে পড়ে। বরলি মাছ, যার স্বাদ আর গন্ধ সত্যি অতুলনীয়, যাকে অনেকেই আদর করে উত্তরের ইলিশ বলে থাকেন, সেই বরলি মাছ নিয়ে আমরা আজ কথা বলছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট.কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আর আমাদের আজকের পপকর্নে আমরা যে বরলি মাছ নিয়ে কথা বলছি, যদিও আকারের দিক দিয়ে চিন্তা করলে ইলিশের থেকে অনেকটাই ছোট এই বরলি মাছ, 3-4 ইঞ্চি। আর এই যে বরলি মাছ, তার সঙ্গে ইলিশ মাছের কোথায় মিল রয়েছে, সেটা হলো ইলিশ মাছের মতো বরলি মাছ কিন্তু জলে ঝাঁক বেঁধে চলে আর স্রোতের উল্টো দিকে চলে, আর যদি কোথাও বাধাপ্রাপ্ত হয় তাহলে মুখ ফিরিয়ে নেয়। যদিও এখন বরলি মাছ অনেকটাই কম পাওয়া যায়, যার জন্য বিকল্প চাষের ব্যবস্থা করা হচ্ছে, তবে ওই যে দুধের স্বাদ ঘোলে মেটানো, আসল বরলির যে স্বাদ তার ধার কাছেও আসে না এই মাছ। এই বরলি মাছ নিয়ে গল্প করতে করতেই আমাদের আজকের মতো পপকর্নের আড্ডা থামানোর সময় হয়ে গিয়েছে, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি, আজকের মতো চলে গেলেও আগামীকাল থেকে একই সময় আবার চলে আসবো পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম। মু যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি? তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
3: আর

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদ জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানে.com এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিউজ হলো যে কত ফিউচার, তারপরে কেটে গেল মাস চার। ফিউজ হলো যে কত ফিউচার, বন্ধুরা পার্স তুলে একে ওকে তাকে তোলে, বন্ধুরা পার্স তুলে একে ওকে তাকে তোলে আমার।

তারপরে ক্লাস হতো হেঁদুয়ায়, আমি কিংবা চাঙুয়ায়, একদিন কাকে দেখে আমাকে সাইডে রেখে, একদিন কাকে দেখে আমাকে সাইডে রেখে সজোরে সে হাঁটা দিয়ে।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: চুপি চুপি রাত নেমে আসে আকাশে, গুটি গুটি চাঁদ এসে পাশে বসে,

কিছু কিছু মানুষের ছবি দেখলেই এবং তাদের কথা শুনলেই মনে হয় তারা অত্যন্ত সিরিয়াস, অত্যন্ত গুরুগম্ভীর, কিন্তু অ্যাকচুয়ালি যে তারা একদম রসিক শিরোমণি সেটা কিন্তু আমরা কল্পনাও করতে পারি না। তো রেডিও বাংলানের ডটকমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর এই যে গৌরচন্দ্রিকাটা একটু আগে আপনার সঙ্গে করলাম, তার কারণ হচ্ছে আগামীকাল এমন একজনের জন্মদিন যিনি কিনা আমাদের গোটা বাঙালি জাতির একদম সূর্য, রবি, আগে হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুর। তো রবীন্দ্রনাথ ঠাকুরের দিকে তাকালে বিশ্বকবি গুরুদেবের কথা মাথায় আসলেই মনে হয় যে উনি প্রচণ্ড সিরিয়াস এবং অত্যন্ত রাশভারী ব্যক্তিত্ব, সেটা তো বটেই। কিন্তু তার সঙ্গে ওনার আরও একটা দিক কিন্তু ছিল, তিনি ছিলেন অত্যন্ত একজন সূক্ষ্ম মানের রসিক। তো আজকে রসিক রবীন্দ্রনাথের কিছু গল্পের কথা, কিছু ঘটনার কথা আপনার সঙ্গে শেয়ার করব আমি গৌরব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

চলছে আমেরিকা আমেরিকায় মোমবাতি সে বরফে বলছে, উইলসন জনসন হাতে নিয়ে মেগাটন।

আমেরিকা আমেরিকায় মোমবা দেশে বরফে গলছে, এদিকে ট্রাউট মাছে ভরে গেল বিপাশা জেলা। কৃষি ব্যাপার বেশ কৃষি, আমি আগন্তুক।

মাঝখানে গোটা দুই স্টেডিয়ামে ফুটবল নেই। সাহারার দুপুরেতে কেন গায়ে কম্বল?

0: নোটে যে লিপস্টিক কোন ফাঁকে কোথায় যে লাগছে, দুজোড়া দুষ্ট চোখ লক্ষ্মীটি হয়ে রাত জাগছে, নডিয়া নট দ্যাট এক্সপ্রেশন, এতদিনে বনলতা ভুলে গেছে কোথায় ছিলাম, আমি আগন্তুক আমি বার্তা দিলাম, কঠিন অঙ্ক এক বসতে দিলাম, এ প্লাস বি হোল না এ প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু কলেজ স্কোয়ার।
1: তো একবার গুরুদেবের একটু শরীর খারাপ হয়েছে, মানে একটু জ্বর এরকম টাইপের কিছু একটা হয়েছিল, আর তখন তিনি শান্তিনিকেতনে অবস্থান করছেন। সেই সময় বেশ কয়েকজন ছাত্রছাত্রী ওনাকে দেখতে এসেছিলেন, তবে একবারে দেখতে আসেননি, পালা করে। আর ব্যাপারটা এতটাই গুরুতর বিরক্তিকর পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে গুরুদেব ভাবলেন কিছু একটা করতে তো হবে, এবং তিনি একটি কাজ করলেন। তিনি একটি বড় কাগজের ওপর গোটা গোটা করে কিছু লিখলেন, তারপর সেটা তার মাথার ওপর টাঙিয়ে দিতে বললেন। এরপর থেকে যখন ছাত্র কিংবা ছাত্রীরা এসেছিলেন, তারা একটুখানি বসে ওই লেখাটি পড়ে আলটিমেটলি চলে গিয়েছিলেন, আর কেউ বিরক্ত করেননি ওনাকে। খাতায় লেখা ছিল যে অসুখ করেছে ওষুধ হয়েছে খাওয়া, এবার আমার পাশে বসে করো একটু হাওয়া। তাহলেই ভাবুন। তো রেডিও বাংলায় .com-এ শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আজকে রসিক রবীন্দ্রনাথের কথা আপনার সঙ্গে শেয়ার করছি। এরকমই আরও অনেক ঘটনা আছে তার রসিকতা নিয়ে, সেরকমই আরও একটি ঘটনা আপনার সঙ্গে শেয়ার করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহাহো থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ।

স্বনামধন্য সাহিত্যিক বনফুল বলাইচাঁদ মুখোপাধ্যায়, তার কথা তো আমরা প্রত্যেকেই জানি, তার লেখা আমরা প্রত্যেকেই পড়েছি, কিন্তু তিনি যে অত্যন্ত গুছিয়ে কথা বলতে পারতেন সেটা আমরা হয়তো অনেকেই জানি না। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। রসিক রবীন্দ্রনাথকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। তো যে কথা বলছিলাম যে বনফুল বলাইচাঁদ মুখোপাধ্যায় তিনি অত্যন্ত গুছিয়ে বক্তৃতা রাখতে পারতেন। তো একবার এক সাহিত্য সভায় গুরুদেব গেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর পৌঁছেছেন, আর সেই সময় বক্তৃতা রাখছিলেন বলাইচাঁদ মুখোপাধ্যায়। তো একজন গুরুদেবকে বললেন যে দেখেছেন কি সুন্দর কথা বলছেন উনি। গুরুদেব প্রত্যুত্তরে বলেছিলেন, হ্যাঁ বলাই তো ওর নাম, বলাই তো ওর কাজ। এরকমই অদ্ভুত রসিকতা করতে পারতেন গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর। তো এরকমই আরও অনেক ঘটনা, অনেক গল্প আছে, এরকমই আরও একটি ঘটনা আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরবাসে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.in।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

রামেশ্বরম নিয়ে কথা বলছি এবং রামেশ্বরমের সাথে পুরাণের অনেক যোগাযোগ আছে। যারা রামচন্দ্রের গল্প শুনেছেন বা বিশ্বাস করেন, পুরাণে কথিত আছে, যেটা বলছিলাম, যে রাবণের সাথে যুদ্ধ করার আগে বা সীতাকে উদ্ধার করার আগে এখানে রামচন্দ্র তার বানর সেনাকে নিয়ে, হনুমানকে নিয়ে কিন্তু এখানে শিবের উপাসনা করেছিলেন। এবং এই যে মহাকাব্যিক যুদ্ধ ঘোষণাটা হয়েছিল শিবের উপাসনা করে, তারপর যে ভাসমান পাথর বা প্রবাল প্রাচীর দিয়ে লঙ্কায় যাওয়ার জন্য যে সেতু বন্ধনটা হয়েছিল, অর্থাৎ যেটা আমরা রাম সেতু নামে জানি বা পরিচিত আছে, অনেকেই মনে করেন বা মানুষের বিশ্বাস আছে এই যে রামেশ্বরম সেটা কিন্তু এই রাম সেতুরই কিছুটা অংশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বাড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আর বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.lovedesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

radiobanglane.com-এ আজকে রামেশ্বরম নিয়ে কথা বলছিলাম এবং গান্তুরিয়ার আড্ডার মাধ্যমে আমরা তামিলনাড়ু পৌঁছে গেছিলাম। অনেক পুরাণের কথা, অনেক রামচন্দ্রের ইতিহাসের কথা কিন্তু জেনেছি, কিন্তু ঘুরতে গেলে নতুন করে এক্সপ্লোর করতে ভালো লাগে। নতুন কিছু এক্সপ্লোর করলে প্লিজ আমার সাথে শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই আড্ডায় থাকতে হবে। এবং নতুন নতুন কোনো ঘুরতে যাওয়ার জায়গা গেলে বা ইনফরমেশন পেলে অবশ্যই আপনার সাথে শেয়ার করব। আর আমাকে ফলো করতে ভুলবেন না www.radiobanglane.com।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আমরা প্রত্যেকেই আমাদের নিজেদের রূপ নিয়ে ভীষণ সচেতন এবং এই রূপটাকে আরও বেশি সুন্দর করতে আমরা কিন্তু বারবারই কিছু না কিছু চেষ্টা করি এবং মহিলারা তো অবশ্যই, পুরুষরাও কিন্তু এ ব্যাপারে পিছিয়ে নেই। তাই আজকের এই সময়ে দাঁড়িয়ে যে কালই হোক, সে গরমকালই হোক কিংবা শীতকালই হোক, যে কালই হোক সেই কাল মানেই ত্বকের একগাদা সমস্যা। আর তাই অতিরিক্ত সমস্যাকে আমরা খুব সহজে তাড়িয়ে দিতে পারি, তার একটাই কারণ, যত্ন নেওয়া। যদি ঠিকঠাক আমরা সেই ত্বকের যত্ন নিতে পারি তবেই কিন্তু গানটা সফল। ত্বকের যত্ন নিন। তো কথায় আছে, প্রতিটি মরশুমের ত্বকের সমস্যার সমাধান থাকে মরশুমি ফুল আর ফলে। কিন্তু ত্বকের কী সমস্যায় কোন ফুলের ব্যবহার করবেন তা বুঝবেন কীভাবে? এটাই আজকের স্পেশাল আড্ডা। তাই কোথাও যাবেন না, জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে আজকের এই স্পেশাল গান মুসাফিরের আড্ডায়। বলবো এমন কিছু ফলের কথা যে ফল হয়তো আপনার বাড়িতেই আছে কিন্তু আপনি ব্যবহার করেন না, হয়তো অন্যভাবে ব্যবহার করেন কিন্তু ত্বকের জন্য ব্যবহার করেন না। গ্যারেন্টি দিচ্ছি সেই ফলটা ব্যবহার করলে আপনি কিন্তু ত্বকের জন্য 100% ফল পাবেন ভালোর দিকে। তাই জুড়ে থাকুন, ফিরে আসছি কয়েক গানের পর আজকের স্পেশাল আড্ডা ত্বক তাজা নিয়ে। এখন গান

0: আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

তো ব্যাক টু ব্যাক কয়েকটা গানের পর ফিরে এলাম আজকের এই স্পেশাল আড্ডা, গান মুসাফিরের আড্ডা নিয়ে আমি শৌভিকার। আড্ডা চলছে আজকে ত্বক তাজা রাখার আসল উপায়, কিন্তু ফল দিয়ে। আর ফল দিয়ে মানেই ফলাফল 100% গ্যারান্টেড। আপনার বাড়িতে কিন্তু আছে শশা এবং রাখেনও প্রতিদিন। চোখের ক্লান্তি ভাবা ডার্ক সার্কেল দূর করতে শশার ব্যবহারের কথা আমরা প্রায় সবাই জানি, কিন্তু ত্বকের পুষ্টি বাড়াতে শশা কুড়িয়ে তার মধ্যে দই আর ওটমিল মিশিয়ে মুখেও গলায় লাগিয়ে দিন। কি হবে, মিশ্রণটি শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন, ডেড স্কিন রিমুভ হয়ে ত্বকের জেল্লা বাড়াবে। তাই অবশ্যই শশাকে যারা একটু দূরে সরিয়ে রেখেছিলেন, আজ থেকে সেই শশাকে আরও আপন করে নেওয়ার পালা আপনার। আর আপনার যখন এই পালাটা জারি থাকবে, তখন সে কিন্তু মানে আপনার ত্বক নিঃশব্দে সেই শশাকেও আপন করে নেবে। আরেকটা ফলের কথা বলি, সেটাও কিন্তু আপনার খুব কাছাকাছি থাকে, সেটা হচ্ছে আপেল। মুখের চামড়ার ভাঁজ পড়ে গেছে, বয়স হয়েছে, হঠাৎ মনে হচ্ছে। আর এই সমস্যার কিন্তু প্রধান কার্যকরী কিন্তু আপেল। তাই শুষ্ক ত্বকের জন্য অর্ধেক আপেল বেটে তাতে হাফ চামচ লেবুর রস, সামান্য শশার রস আর একটি ডিমের কুসুম মিশিয়ে 20 মিনিট মুখে লাগিয়ে দেখুন। নিয়মিত এটি ব্যবহারে ত্বকের শুষ্কতা কমে আর্দ্রতা বজায় থাকবে আর ত্বক কোমল হবে। সঙ্গে থাকুন, ত্বকের যত্ন কিন্তু আমরা নিচ্ছি, আর তাই আমরা ফিরবো আবারও গানে। এখন গান

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

টক তাজা রাখার উপায় নিয়ে আড্ডা চলছে আজকে গান মুসাফিরের আড্ডার সঙ্গে আছি আমি সৌভিকের সঙ্গে আছেন আপনারা। তোমরা একবার একটু পাকা আমের দিকে যাই, কারণ এখন যা সময়ে পাকা আম যদি কোথাও পাওয়া যায় সেই পাকা আম দিয়ে কিন্তু খুব সহজে কয়েকটা ভালো জিনিস করতে পারেন। আসলে পাকা আমে ভিটামিন সি এবং অ্যান্টি অক্সিডেন্ট পরিপূর্ণ থাকে যা আপনার ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে কিন্তু সাহায্য করবে। এক চা চামচ পাকা আমের পাল্পের সঙ্গে এক চামচ টক দই আর এক চামচ মুলতানি মাটি মিশিয়ে মুখে গলায় মাখুন। 15-20 মিনিট রাখার পর মুখটা ধুয়ে ফেলুন। ত্বক হবে প্রাণবন্ত আর উজ্জ্বল শুধুমাত্র পাকা আমের ফলে। আর অবশ্যই ওই কয়েকটা জিনিস একটু মিশিয়ে নিতে পারলে আরও ভালো, মুলতানি মাটি এবং যেটা বললাম টক দই। তো আমরা কিন্তু আর যাই হোক না কেন একটা কথা বলে না, প্রথম দেখাতেই চোখ আটকে যাওয়ার ব্যাপার থাকে, আর সেই চোখ আটকে যাওয়ার আসল জেল্লা কিন্তু বেরিয়ে আসে ত্বক থেকে। তাই আমাদের ত্বককে ঠিকঠাক রাখতে এই কয়েকটা জিনিস তো একটু ব্যবহার করতেই হয়, তাহলেই কিন্তু কেল্লা ফতে। সঙ্গে থাকুন আর ফিরে আসছি আবারও আজকের এই স্পেশাল আড্ডা ত্বক তাজার খবর নিয়ে। এখন গান

পারছি, অনেকেই ডায়েরি এবং পেন নিয়ে বসে পড়ছেন। হ্যাঁ, অসুবিধা কিন্তু কিছু নেই, ভুলে গেলে এইটা কিন্তু সহজ পথ, সঙ্গে সঙ্গে এই কাজটা করে রাখবেন। তো যাই হোক, অনেকগুলো ব্যাপার নিয়ে বললাম, এবার একটু লেবুর কথা বলি। লেবু নিশ্চয়ই প্রত্যেকের বাড়িতেই থাকে কম বেশি। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এবং অসম রং ঠিক করতে লেবু কিন্তু ভীষণ উপকারী। একটি লেবু অর্ধেক করে কেটে প্রতিদিন যদি হাতের কনুই ও হাতের কালো দাগের ওপর হালকাভাবে ঘষে দেন, কালচে দাগ কিন্তু দূরে পালিয়ে যাবে। এবং পাশাপাশি ব্রণের যে দাগ হালকা করতেও কিন্তু লেবু সমান উপকারী। এই যে পুরো ব্যাপারটা, এটা অবশ্যই আপনি আপনার ডাক্তারি পরামর্শও নিতে পারেন। সেটা আরও ভালো, যে পদ্ধতিগুলো আপনাদেরকে আমি শেয়ার করছি সেগুলো অবশ্যই ডাক্তারেরই বেশ কিছু পরামর্শ থেকেই গৃহীত, কিন্তু তবুও আপনার নিজের চেনা ফ্যামিলি ফিজিশিয়ান যদি থাকেন তার সঙ্গেও একটু পরামর্শ করতে পারেন, যেটা কতটা গ্রহণযোগ্য। এবং আমি গ্যারেন্টি দিচ্ছি এটা 100% গ্যারেন্টেড, তাই ভয়ের কোনো ব্যাপারই নেই। ঘরোয়া উপায়ে ঘরে রাখা ফল দিয়ে যদি আপনার ত্বকে জেল্লা ফিরে আসে তাতে ক্ষতি কী? সঙ্গে থাকুন, আবার ফিরব আজকের এই স্পেশাল আড্ডা ত্বক তাজা নিয়ে। এখন গান।

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।
1: পিছু পিছুরি করে কাছে এলাম, কানে কানে ভালোবাসি।

গান মুসাফিরের আড্ডা নিয়ে ফিরে এলাম আমি সৌভিক, শুনছেন গান মুসাফিরের আড্ডা শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। আর আড্ডা চলছে রেডিও বাংলা নেট ডট কম। এই মুহূর্তে গান মুসাফিরের আড্ডায় ত্বক তাজা করার আসল উপায় তো নিশ্চয়ই অনেকের বাড়িতে ড্রাগন ফ্রুট আসে। এই ড্রাগন ফ্রুট কিন্তু খুব অসাধারণ একটা জিনিস, কারণ এর মধ্যে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট আর ভিটামিন সি, যা কিন্তু ত্বকের দাগ ছোপ বলিরেখার সমস্যা খুব সহজে দূর করে দেয়। তাই ড্রাগন ফ্রুট পাল্পের সঙ্গে বেসন, গোলাপ জল আর একটু কাঁচা দুধ যদি মিশিয়ে ঘাড়ে এবং মুখে লাগিয়ে রাখুন, আপনি দেখবেন 20 মিনিটের জন্য, বেশি নয়, এরপর আঙুল দিয়ে মেসাজ করে জল দিয়ে ধুয়ে ফেলুন, পুরো সাফ পরিষ্কার। তো ড্রাগন ফ্রুট কিন্তু খুব উপকারী। আরেকটা ফলের খবর দেবো যেটা দিয়ে আজকের এই শো শেষ করব, সেটাও কিন্তু খুব উপকারী এবং অনেকের বাড়িতেই থাকে, সেটা হচ্ছে পাকা পেঁপে। এইবার নিশ্চয়ই আপনার মনের মধ্যে সেই কিউরিওসিটিটা হচ্ছে পাকা পেঁপে তাহলে কী কাজ করে। গরমের এই এক ফল আপনার ত্বককে হাইড্রেটেড রাখতে সাহায্য করবে। এক কাপ পাকা পেঁপের পাল্প নিন, এর মধ্যে 1 চা চামচ দুধ, কাঁচা দুধ, এবং 2 চামচ মধু মিশিয়ে নিন। মুখ ও গলায় মেখে 30 মিনিট পর ঠান্ডা জলে জাস্ট ধুয়ে ফেলুন, ত্বক মসৃণ এবং কোমল হবে। আমাদের আড্ডা আজ এই পর্যন্তই, কেমন লাগলো? 4447503965712 তে সৌভিককে জানাতে ভুলবেন না। আর এভাবেই প্রতিদিন সোম থেকে শুক্র গান মুসাফির সৌভিককে শুনতে ভুলবেন না। আর এভাবেই জুড়ে থাকুন রেডিও বাংলা নেট ডট কমে। রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ। আজ আসি আগামীকাল আবার, টাটা।

আমাদের জীবনে এমন কোনো বন্ধু আছে যাদের সঙ্গে আমরা অনেকটা ভালো সময় এবং অনেকটা খারাপ সময় অতিবাহিত করি। কোনো ডিসিশন নেওয়ার হলে আমরা বলি তুই বল, না হলে আমিই বলছি, সে বলে না তুই বল। মানে ডিসিশন নেওয়ার সময় হোক কিংবা কোনো ভালো আলোচনা করার জন্য হোক, আপনার থেকে সে অ্যাডভাইস নেয় কিংবা আপনি তার থেকে অ্যাডভাইস নেন। সে যদি অ্যাডভাইস না দেন তখন নিজের অ্যাডভাইসগুলি তাকে শোনাতে ইচ্ছে করে বা তার সঙ্গে শেয়ার করতে ইচ্ছে করে। আমি জানি এরকম ফ্রেন্ড বা এরকম কোনো মানুষ আপনার জীবনেও ডেফিনেটলি আছে। থাকলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান তার কিছু স্পেশাল গল্প, +447503965712-তে। ফিরছি পরপর তিনটে গানের পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি.com এ। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: আমার ভিনদেশী তারা

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। আমাদের সকলের এমন কিছু বন্ধু থাকে যাদের সঙ্গে আমাদের খুনসুটিটাও অনেকটা বেশি পরিমাণে হয়, যাদের সঙ্গে আমরা প্রাণ খুলে ঝগড়া করতে পারি, মন খুলে হাসতে পারি এবং কাঁদতেও পারি। সেই সমস্ত মানুষ যদি আপনার জীবনে থেকে থাকে তাহলে আমি বলবো তাদেরকে আগলে রাখুন। পরের কয়েকটা গান আপনার সেই মানুষটার জন্য যার সঙ্গে আপনি অনেকটা সময় কাটান। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, ফিরছি আরও কয়েকটা গানের পর।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে, প্রবাসী বাংলার সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। যে সমস্ত মানুষেরা আমাদেরকে আমাদের ভালো সময় এবং খারাপ সময় দুটো সময় প্রোটেক্ট করে এবং আমাদের জন্য তারা সময় বের করে, সেই সমস্ত মানুষগুলো না আলাদাই ভালোবাসার মানুষ হিসেবে আমাদের জীবনে থেকে যায়। অনেক সময় এরকম হয় সেই সমস্ত স্পেশাল মানুষগুলো কোনো একটাভাবে হারিয়ে যায় বা তাদের সঙ্গে ডিসকানেক্টেড হয়ে যাই আমরা। নয় সে অন্য শহরে রয়েছে, নয় সে অন্য দেশে রয়েছে। আমি জানি এরকম অনেক মানুষ আছে যারা আপনার থেকে অনেকটা দিন দূরে ডিসকানেক্টেড হয়ে গেছে, কিন্তু একটা সময় ভীষণ কাছের ছিল। এরকম যদি কোনো মানুষ থেকে থাকে যাকে আপনি মেসেজ দিতে চাইছেন, তাহলে আমাকে চটপট হোয়াটসঅ্যাপ করুন +447503965712। আপনার মনের গোপন কথা বা স্পেশাল কথা পৌঁছে দেবো তার কাছে। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং। ফিরছি আরও কয়েকটা গানের পরে।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র radiobanglani.com-এ। মন যখন নিরুদ্দেশ, মন না সত্যি মাঝে মাঝে নিরুদ্দেশ হয়ে যায় কিছু কিছু মানুষের কথা মনে করে, কারণ সেই সময়ের মেমোরিজটা আমাদের কাছে এত স্ট্রং এখনও। হয়তো সেই মেমোরিজটা আমরা রিকল করতে পারি, কিন্তু সময়টা কাটাতে পারি না। এরকম মানুষ ডেফিনেটলি আমার জীবনে এবং আপনার জীবনেও আছে, তাদেরকে আপনি মিস করছেন আমি জানি। তাদের জন্য কোনো বিশেষ মেসেজ যদি দেওয়ার থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করুন +447503965712। কে বলতে পারে এই বিশেষ মেসেজটা তার কাছে পৌঁছে যাচ্ছে? আসলে জানেন তো, যে কোনো কিছুই মনের বিশ্বাস। আপনি যদি বিশ্বাস করে আপনার সেই হারিয়ে যাওয়া মানুষটার উদ্দেশ্যে ইউনিভার্সে কিছু একটা মেসেজ পাঠান, কোনো না কোনোভাবে তার সঙ্গে কানেক্টেড হবে বা তার কাছে গিয়ে পৌঁছবে। এটা আমার বিশ্বাস, এটা ইউনিভার্সের প্রতি আস্থা রেখে আমি বলছি। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, ফিরছি আরও কয়েকটা গানের পরে।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই .com-এ, মন যখন নিরুদ্দেশ। এই যে আপনার সঙ্গে আমার যে বন্ডিংটা, যে ভালোবাসাটা, কারণ প্রত্যেকটা দিন আপনি আমাকে মন দিয়ে শোনেন আর আমি আপনার সঙ্গে প্রাণ খুলে কথা বলি, এই বন্ডিংটা কিন্তু চিরস্থায়ী হয়ে গিয়েছে। তুই না মুইন, আপনি না আমি, মানে এই বন্ডিংটা যেন আজীবন অটুট থাকে সেটাই আমার বিশ্বাস এবং আশা করি সেটা থাকবেও। তাহলে দেরি কেন, চটপট আমাকে শেয়ার করুন আপনার মনের যাবতীয় কথা +447503965712-তে। আজকের মতো এখানেই টাটা, কাল আবার আসবো নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। শুনতে থাকুন রেডিও বাংলা নিট .com, মন যখন নিরুদ্দেশ।

মাঝে মাছ, শেষে মিষ্টি, আগের পাতে তেতো, ভেতরে ভেতরে সে তো রয়ে গেছে ভেতো। বাঙালির এই মৎস্য প্রীতির কথা সকলেই জানে, আর মাছে ভাতে বাঙালি এমন কথা তো সব সময় শোনা যায়। আর সেই যে নানা রকমের মাছ যা বাঙালির রসনাকে তৃপ্ত করে আসছে, সেই সব নানা রকমের মাছের পদ অবশ্যই থাকে বাঙালির দৈনন্দিন মেনুতে। আর সেখানেই নানা রকমের মাছ আর তা দিয়ে তৈরি নানা রকমের পদ, আর সেই জন্যই মাছকে ঝালে ঝোলে অম্বলে সব রকমভাবেই কিন্তু পাওয়া যায়। আর সেই নানা রকমের মাছের স্বাদও কিন্তু ভিন্ন ভিন্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আর আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলবো এমনই এক মাছ নিয়ে যার স্বাদ আর গন্ধ সত্যি অতুলনীয়, আর তাকে মৎস্যপ্রেমীরা বেশ যত্ন করে আদর করে বলে থাকেন উত্তরের ইলিশ। সেই মাছের কথা শেয়ার করবো আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্নে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

কোনদিন লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

মৎস্যপ্রেমী বাঙালির পাতে স্থান করে নিয়েছে নানা রকমের মাছ। তবে তার মধ্যে ইলিশ মাছের সঙ্গে বাঙালির এক অদ্ভুত আবেগ জড়িয়ে রয়েছে। স্বাদে গন্ধে অতুলনীয় ইলিশ মাছ, এ কথার বলার অপেক্ষা রাখে না। তবে খাদ্যপ্রেমীদের তত্ত্ব বলে যে এমন একাধিক মাছ রয়েছে যাদের স্বাদ আর গন্ধ সত্যি অসাধারণ, হয়তো তারা সেভাবে প্রচার পায় না। এমনই এক মাছ যাকে আদর করে বলা হয় উত্তরের ইলিশ, বরলি মাছ। আর সেই মাছের গল্প নিয়েই আজ আমরা কথা বলছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট.কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে বরলি মাছ নিয়ে কথা বলছি, সেই মাছের যদি আমরা সাইজের কথা বলি, সে হিসেবে কিন্তু ইলিশের থেকে এই মাছ অনেক ছোট, কিন্তু স্বাদ আর গন্ধ মন জয় করে নিতে পারে এই জলের রূপলী সুন্দরীরা। সেই বরলি মাছ যার সঙ্গে ইলিশ মাছের অনেকটা মিলও রয়েছে, ইলিশ মাছের মতোই এরাও কিন্তু ঝাঁক বেঁধে স্রোতের উল্টো দিকে চলে। তবে কোথায় পাওয়া যায় সেই মাছ জানবো সেই সব গল্প, তবে সবকিছুই থাকছে গানের ওপারে। ফিরে আসছি পরপর দুটো গান শুনে, আমি আপনার বন্ধু অনামিকা। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম, মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি শুনছেন রেডিও বাংলা .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

উত্তরবঙ্গ বললেই মনে পড়ে কাঞ্চনজঙ্ঘা, অভয়ারণ্য আর তিস্তা। আর তার সঙ্গে এক যোগে অনেকেই যে নামটা উচ্চারণ করে থাকেন সেটি হল উত্তরবঙ্গের নদীর রূপলী শস্য বরলি মাছ। ভালোবেসে অনেকেই যার নাম রেখেছেন উত্তরের ইলিশ, সেই বরলি মাছ নিয়ে আমরা আজ কথা বলছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমরা আজকে এই যে আমাদের পপকর্নে বরলি মাছ নিয়ে কথা বলছি, তার স্বাদ আর গন্ধ সত্যি অতুলনীয়। আর এই যে বরলি মাছ, তার স্বাদে বাঙালি কিন্তু একেবারে কাত। সর্ষে দিয়ে বরলি মাছের পাতুরি হোক কিংবা কাঁচা লঙ্কা দিয়ে পাতলা ঝোল, সব কিছুর স্বাদই কিন্তু একেবারে জিভে জল এনে দিতে পারে। আর সেই বরলি মাছ বলা হয় যে তিস্তার বরলি সবচেয়ে সেরা, এমনটাই ভোজন রসিকরা মনে করেন। তবে তোর্ষার বরলিও কিন্তু স্বাদে গন্ধে দুর্দান্ত। যদিও তিস্তায় বেশি পাওয়া যায় বরলি মাছ, তবে এই তিস্তা ছাড়াও তোর্ষা, রায়ডাক, বালাসন, কালজানিতেও কিন্তু পাওয়া যায় এই বরলি মাছ। এই বরলি মাছের গল্প নিয়ে আমরা ফিরছি, তবে একটা ছোট্ট বিরতি ওপারে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, তারপর আবার ফিরছি পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: ক্যাপিটাল ক্যাপিটাল বলে কই থেকে? আমি তো এক পয়সাও ঠেকাই নাই।
2: শুনলাম ওই সুডো নাকি গাওয়ের গহনা পয়সা টাকা দিছে চন্দনের হাতে।
3: জিগাওরে জিগাওরে, কিসের টাহে ব্যবসা হয়েছে, দোকান হয়েছে, কোথেকে ক্যাপিটাল আইলো? জিগাওরে ব্যবসা করবো, ব্যবসা অত সোজা নাকি, সোজা নাকি? জিগাওরে
4: জামিলি, জামিলির কথা কো জামিলি। সে কি না না তুমি
3: এটা রে
4: তামাশা
3: হইতেছে, তামাশা কি করছো এই বাড়ির আশীর্বাদী গহনা দিয়া? জবাব দাও।
5: ইসে বাবা,
6: ও গো শুনছ,
3: বংশমর্যাদা বুঝো, অর্থ বুঝো, এই কথাটার বংশমর্যাদা,
5: বংশমর্যাদা হহ বংশমর্যাদা।
3: হাগরের মাইয়া
5: হাগর, সিসি হাগর হাগর হাগর হাগর হাগর।
3: দাদা বৌঠান অনেক অনেক বাধ্য করে আইছিলেন, তাই দেহ রাখছেন ওই পারে, তাই তোমার মতো মাইয়া মানুষ দেখে যাইতে হয় নাই।
5: সিসি হাগর হাগর হাগর হাগর।
3: তুমি এক বিহায় মাইয়া শ্বশুর কুলে কালি দিয়া বংশের নামে নাম ডুবাইয়া অনাইত বুক ফুলাইয়া দোকান খুলিয়া ব্যবসা করতেছি।
5: কানে ঢুকছে বাপের কথা? বাপের কথা, বাপের কথা, বাপের কথা।
3: ছোট লোকের বেটি তোরে খড়ম পিঠা কইয়া আমি
4: সামিলি সামিলি
3: থাউকা আইস থাউ।
5: হ খরম পিটা, হ হ খরম পিটা।
4: জুয়ারি
5: মাইয়া মানুষ ব্যবসা করবো, পরে হইব পরে হইব, আইস থাউ কি কান বাবা, পরে হইব পরে হইব,
3: পরে পরে
4: পরে হইব, পরে হইব,
3: পরে হইব।
4: হইয়া গেছে গিয়া
7: সময় ছিল যখন উত্তরবঙ্গের পাহাড়ি নদীর অববাহিকায় যারা বাস করেন তারাই একমাত্র এই মাছ খেতেন, কিন্তু তার স্বাদ আর গন্ধের জন্য এখন তার এতটাই চাহিদা বেড়েছে সেই অনুযায়ী কিন্তু যোগান দেওয়া যাচ্ছে না। আর স্বাদে গন্ধে অতুলনীয় যেই মাছ যাকে আদর করে অনেকেই উত্তরের ইলিশ বলে থাকেন, সেই বোরলি মাছ নিয়েই আমরা আজ কথা বলছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা যে বোরলি মাছ নিয়ে কথা বলছি, এই বোরলি মাছকে উত্তরবঙ্গের পাহাড়ি নদীগুলোতেই বেশি পাওয়া যায়, কারণ এদের বাঁচার জন্য অক্সিজেন বেশি প্রয়োজন। যেহেতু এই ধরনের নদীগুলোতে অক্সিজেন বেশি পাওয়া যায়, তাই শুধুমাত্র এই নদীগুলোতেই এই বোরলি মাছকে পাওয়া যায়। আর মৎস্যজীবীরা বলেন এই মাছ ভীষণ সুখী মাছ, তাই প্রবাহমান যে টলটলে পরিষ্কার পাহাড়ি নদীর জল, সেই জল ছাড়া এরা বাঁচে না। জল যদি একটু নোংরা হয়ে যায় তাহলে বোরলি মাছ আর পাওয়া যায় না। এমনটাই বোরলি মাছ, যার স্বাদ আর গন্ধের কথা ভেবে অনেক মানুষই আছেন যারা এই বোরলি মাছকে অবশ্যই খেতে চান। আর যারা উত্তরবঙ্গে বেড়াতে যান তারা একবার এই মাছটা অবশ্যই ট্রাই করতে চান। আর সেই বোরলি মাছের গল্প নিয়ে আজ আমরা রয়েছি পপকর্নে। আমাদের আড্ডা জারি থাকবে, তবে ফিরে আসছি পরপর দুটো গানের ওপারে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
0: কথায় কথায়, কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় একবার বলেছিলেন, উত্তরবঙ্গ বলতেই বরলির কথা মনে পড়ে। বরলি মাছ যার স্বাদ আর গন্ধ সত্যি অতুলনীয়, যাকে অনেকেই আদর করে উত্তরের ইলিশ বলে থাকেন, সেই বরলি মাছ নিয়ে আমরা আজ কথা বলছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট.কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আর আমাদের আজকের পপকর্নে আমরা যে বরলি মাছ নিয়ে কথা বলছি, যদিও আকারের দিক দিয়ে চিন্তা করলে ইলিশের থেকে অনেকটাই ছোট এই বরলি মাছ, 3-4 ইঞ্চি। আর এই যে বরলি মাছ, তার সঙ্গে ইলিশ মাছের কোথায় মিল রয়েছে সেটা হলো, ইলিশ মাছের মতো বরলি মাছ কিন্তু জলে ঝাঁক বেঁধে চলে আর স্রোতের উল্টো দিকে চলে, আর যদি কোথাও বাধাপ্রাপ্ত হয় তাহলে মুখ ফিরিয়ে নেয়। যদিও এখন বরলি মাছ অনেকটাই কম পাওয়া যায়, যার জন্য বিকল্প চাষের ব্যবস্থা করা হচ্ছে, তবে ওই যে দুধের স্বাদ ঘোলে মেটানো, আসল বরলির যে স্বাদ তার ধার কাছেও আসে না এই মাছ। এই বরলি মাছ নিয়ে গল্প করতে করতেই আমাদের আজকের মতো পপকর্নের আড্ডা থামানোর সময় হয়ে গিয়েছে, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি, আজকের মতো চলে গেলেও আগামীকাল থেকে একই সময় আবার চলে আসবো পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম। মুচক নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: কি এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি? তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার।
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলানে.com এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

স্যার, তারপরে কেটে গেল মাস চার, ফিউজ ফলেছে কত ফিউচার, বন্ধুরা পার্স তুলে একে ওকে তাকে তোলে, বন্ধুরা পার্স তুলে একে ওকে তাকে তোলে।

যাওয়ার পরে ক্লাস হতো হে দুয়ায়, আমি নিয়ে কিংবা চাঙুয়ায়, একদিন কাকে দেখে আমাকে সাইডে রেখে, একদিন কাকে দেখে আমাকে সাইডে রেখে, সজোরে সে হাঁটা দিল।

0: এ আমার কেউ নয় বিস্তৃত ভাই হয়, এ আমার কেউ নয় বিস্তৃত ভাই হয়। শুনে তাই মাথা ঘরে বন মন মন মন সুইটার সুইটার, I'm sitting alone sweetheart sweetheart, for me there is none sweetheart sweetheart, I'm sitting alone
1: sweetheart
0: sweetheart,
1: sweetheart.

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: চুপি চুপি রাত নেমে আসে আকাশে, গুটি গুটি চাঁদ এসে পাশে বসে,

কিছু কিছু মানুষের ছবি দেখলেই এবং তাদের কথা শুনলেই মনে হয় তারা অত্যন্ত সিরিয়াস, অত্যন্ত গুরুগম্ভীর, কিন্তু অ্যাকচুয়ালি যে তারা একদম রসিক শিরোমণি সেটা কিন্তু আমরা কল্পনাও করতে পারি না। তো রেডিও বাংলানের ডটকমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর এই যে গৌরচন্দ্রিকাটা একটু আগে আপনার সঙ্গে করলাম, তার কারণ হচ্ছে আগামীকাল এমন একজনের জন্মদিন যিনি কিনা আমাদের গোটা বাঙালি জাতির একদম সূর্য, রবি, আগে হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুর। তো রবীন্দ্রনাথ ঠাকুরের দিকে তাকালে বিশ্বকবি গুরুদেবের কথা মাথায় আসলেই মনে হয় যে উনি প্রচণ্ড সিরিয়াস এবং অত্যন্ত রাশভারী ব্যক্তিত্ব, সেটা তো বটেই। কিন্তু তার সঙ্গে ওনার আরও একটা দিক কিন্তু ছিল, তিনি ছিলেন অত্যন্ত একজন সূক্ষ্ম মানের রসিক। তো আজকে রসিক রবীন্দ্রনাথের কিছু গল্পের কথা, কিছু ঘটনার কথা আপনার সঙ্গে শেয়ার করব আমি গৌরব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

এখনো কলম্বাস দিনগুলো ভেঙে ভেঙে চলছে, আমেরিকা আমেরিকায় মোমবাতি সে বড় হয়ে বলছে। উইলসন জনসন হাতে নিয়ে মেগাটন, কি ভাবছে ভিয়েতনাম? এখনো কলম্বাস দিনগুলো ভেঙে ভেঙে চলছে, আমেরিকা আমেরিকায় মোমবাতি সে বরফে গলছে। এদিকে ট্রাউট মাছে ভরে গেল বিপাশা জেলা, কৃষি ব্যাপার বেশ কৃষি, আমি আগন্তুক

মাঝখানে গোটা দুই স্টেডিয়ামে ফুটবল নেই, সাহারার দুপুরেতে কেন গায়ে কম্বল নেই?

0: ঠোঁট থেকে লিপস্টিক কোন ফাঁকে কোথায় যে লাগছে, দুজোড়া দুষ্ট চোখ লক্ষ্মীটি হয়ে রাত জাগছে। এতদিনে বনলতা ভুলে গেছে কোথায় ছিলাম। আমি আগন্তুক, আমি বার্তা দিলাম, কঠিন অঙ্ক এক বসতে দিলাম। এ প্লাস বি হোল না, নাও এ প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু
1: তো একবার গুরুদেবের একটু শরীর খারাপ হয়েছে, মানে একটু জ্বর এরকম টাইপের কিছু একটা হয়েছিল, আর তখন তিনি শান্তিনিকেতনে অবস্থান করছেন। সেই সময়ে বেশ কয়েকজন ছাত্রছাত্রী ওনাকে দেখতে এসেছিলেন, তবে একবারে দেখতে আসেননি, পালা করে। আর ব্যাপারটা এতটাই গুরুতর বিরক্তিকর পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে গুরুদেব ভাবলেন কিছু একটা করতে তো হবে, এবং তিনি একটি কাজ করলেন। তিনি একটি বড় কাগজের ওপর গোটা গোটা করে কিছু লিখলেন, তারপর সেটা তার মাথার ওপর টাঙিয়ে দিতে বললেন। এরপর থেকে যখন ছাত্র কিংবা ছাত্রীরা এসেছিলেন, তারা একটুখানি বসে ওই লেখাটি পড়ে আলটিমেটলি চলে গিয়েছিলেন, আর কেউ বিরক্ত করেননি ওনাকে। খাতায় লেখা ছিল যে অসুখ করেছে, ওষুধ হয়েছে খাওয়া, এবার আমার পাশে বসে করো একটু হাওয়া। তাহলেই ভাবুন তো, রেডিও বাংলানেট ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আজকে রসিক রবীন্দ্রনাথের কথা আপনার সঙ্গে শেয়ার করছি। এরকমই আরও অনেক ঘটনা আছে তার রসিকতা নিয়ে, সেরকমই আরও একটি ঘটনা আপনার সঙ্গে শেয়ার করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহা থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

স্বনামধন্য সাহিত্যিক বনফুল বনাইচাঁদ মুখোপাধ্যায়, তার কথা তো আমরা প্রত্যেকেই জানি, তার লেখা আমরা প্রত্যেকেই পড়েছি, কিন্তু তিনি যে অত্যন্ত গুছিয়ে কথা বলতে পারতেন সেটা আমরা হয়তো অনেকেই জানি না। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। রসিক রবীন্দ্রনাথকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। তো যে কথা বলছিলাম যে বনফুল বলাইচাঁদ মুখোপাধ্যায় তিনি অত্যন্ত গুছিয়ে বক্তৃতা রাখতে পারতেন। তো একবার এক সাহিত্য সভায় গুরুদেব গেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর পৌঁছেছেন, আর সেই সময় বক্তৃতা রাখছিলেন বলাইচাঁদ মুখোপাধ্যায়। তো একজন গুরুদেবকে বললেন যে দেখেছেন কি সুন্দর কথা বলছেন উনি। গুরুদেব প্রত্যুত্তরে বলেছিলেন, হ্যাঁ বলাই তো ওর নাম, বলাই তো ওর কাজ। এরকমই অদ্ভুত রসিকতা করতে পারতেন গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর। তো এরকমই আরও অনেক ঘটনা, অনেক গল্প আছে, এরকমই আরও একটি ঘটনা আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরবাসে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি

0: বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদ জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

গুরুদেব বসে আছেন সকালবেলা। ইন দ্য মিন টাইম কয়েকজন অতিথি গুরুদেবের সঙ্গে দেখা করতে এসেছেন, আর বিশ্বকবি তখন সবেমাত্র প্রাতরাশে একটা বড় গ্লাসে সবুজ রঙের এক শরবতে মুখ দিয়েছেন। আর সেই সময় অতিথিরা যারা ছিলেন তারা একটু উস্কুস উস্কুস করছিলেন। গুরুদেব তাদের মনের অবস্থা অনুমান করতে পেরে অতিথিদেরকেও সেই শরবত দিতে বললেন। কিছুক্ষণ পর অতিথিদের জন্য সেই শরবত এলো এবং সেই ওই শরবতে এই চুমুক দেওয়ার পরে অতিথিরা বুঝতে পারলেন যে কত বড় ভুল তারা করেছেন। অ্যাকচুয়ালি ওই শরবতটা ছিল উচ্ছের শরবত, ভাবুন একবার। তো রেডিও বাংলাদেশ ডট কমে আজকে ইচ্ছে ডানার আড্ডার আসরে রসিক রবিকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। গুরুদেব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যে কত বড় একজন রসিক ছিলেন সে কথাই আপনার সঙ্গে শেয়ার করছি, আর ওনার রসিকতা সমৃদ্ধ অনেক গল্পও আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

বিশ্বকবির স্নেহধন্য যে সমস্ত সাহিত্যিক ছিলেন তার মধ্যে বনফুল অন্যতম। তো একবার একটা ঘটনা ঘটেছে, বনফুল গেছেন গুরুদেবের বাড়িতে এবং গিয়ে দেখছেন যে তিনি যে চেয়ারটা এবং টেবিলটায় বসে লেখেন সেখানে যথেষ্ট কুঁজো হয়ে লিখতে হয়। তো তিনি জিজ্ঞেস করলেন গুরুদেবকে যে আপনি এরকম কুঁজো হয়ে লেখেন কেন? তখন গুরুদেব বললেন যে বয়স তো অনেক হলো, এই কলসিটাও প্রায় ফুরিয়ে এসছে, এই কলসিতে এরকম কুঁজো না করলে ভেতরের জল বেরোতে চায় না। তাহলেই ভাবুন ভাবুন। আর আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করছি গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের বেশ কিছু রসিকতার গল্প, যার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছে যে অ্যাকচুয়ালি রবীন্দ্রনাথ ছিলেন একদম উঁচু দরের একজন রসিক। তো এই রসিক রবির কথা জেনে আপনার ঠিক কেমন লাগলো বলুন তো, জানান আমাকে। আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু radiobanglanet.com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com। টাটা।

রেডিও বাংলানেই ডট কমে আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়ে গেছে গান দুরিয়া রাটা। প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু এক ঘন্টার গান দুরিয়া রাটা শুরু হয়েছে এবং রামেশ্বরম নিয়ে কথা বলছিলাম আগের দিনের রাটায়। আজকেও অনেক কিছু কথা বলার আছে, বেশ কিছু তথ্য দেওয়ার আছে, বেশ কিছু ঘুরতে যাওয়ার জায়গা এক্সপ্লোর করার আছে। তাই বেশি কথা বলবো না, একটা ছোট্টখাটো মিউজিক্যাল ব্রেক নিচ্ছি, তারপর ফিরছি রাটায়। শুনছেন রেডিও বাংলানেই ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে .com এ মন যখন নিরুদ্দেশ।

radiobanglane.com-এ তামিলনাড়ুর রামেশ্বরমের কথা বলছিলাম, এবং এখানে যদি আপনি ঘুরতে চান তাহলে এই যে পুণ্য ভূমিতে তীর্থ করতে গেলে কিছু কিছু বিষয় আমার মনে হয় জেনে রাখলে কোনো জায়গায় ঘুরতে যাওয়াটা খুব ভালো লাগে। যেমন ধরুন, কিছুদিন আগে আমরা ত্রিকূট পাহাড়ের গল্প বলছিলাম, এবং সেই ত্রিকূট পাহাড়ে কিন্তু আমি রীতিমতো ঘুরতে যাওয়ার আগে রিসার্চ করেছিলাম। একটু পড়াশোনা করলে, একটু যদি জেনে যাই এই জায়গাটার ইতিহাসের ব্যাপারে, তাহলে কিন্তু যখন আমরা চোখের সামনে ব্যাপারটা দেখছি তখন কিন্তু বেশি করে এনজয় করতে পারি। ঠিক সেই রকমই এই রামেশ্বরমের কিন্তু বলেছিলাম, যেখানে সব থেকে লম্বা একটি বারান্দা বা করিডোর আছে যেটা মন্দিরের লাগোয়া, এবং এটি নির্মাণ করেছিলেন রাজা মথুরা মালিঙ্গা সেতুপতি।

রেডিও বাংলানি ডট কম এ রামেশ্বরম নিয়ে কথা বলছিলাম এবং এখানে শিবের উপাসনা করা হয়, বিষ্ণুরও উপাসনা করা হয়। আর এখানে কথিত আছে পুরাণে নাকি যখন রামচন্দ্র সীতাকে উদ্ধার করার জন্য লঙ্কায় গেছিলেন, তার আগে তিনি যুদ্ধ জয়ের জন্য শিবের উপাসনা করেছিলেন এবং সেই উপাসনার ফলস্বরূপই এখানে শিবলিঙ্গ প্রতিস্থাপন করা হয় এবং তারপর থেকেই এই জ্যোতির্লিঙ্গ পুজো করা হয় এবং মানুষরা বিশ্বাস করে। তার সাথে সাথে একটা খুবই বৈশিষ্ট্যপূর্ণ কথা আছে যেটা অবশ্যই পুরাণের কথার সাথে জড়িত এবং মানুষের মনের মধ্যে এখনও সেটা বিশ্বাস তৈরি করে বা বিশ্বাস যোগায় বা বিশ্বাস বাড়ায়, যেটাই আপনি মনে করবেন।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

রেডিওবাংলানে.কম এ রামেশ্বরম নিয়ে কথা বলছি এবং রামেশ্বরমের সাথে পুরাণের অনেক যোগাযোগ আছে। যারা রামচন্দ্রের গল্প শুনেছেন বা বিশ্বাস করেন, পুরাণে কথিত আছে, যেটা বলছিলাম, যে রাবণের সাথে যুদ্ধ করার আগে বা সীতাকে উদ্ধার করার আগে এখানে রামচন্দ্র তার বানর সেনাকে নিয়ে, হনুমানকে নিয়ে কিন্তু এখানে শিবের উপাসনা করেছিলেন। এবং এই যে মহাকাব্যিক যুদ্ধ ঘোষণাটা হয়েছিল শিবের উপাসনা করে, তারপর যে ভাসমান পাথর বা প্রবাল প্রাচীর দিয়ে লঙ্কায় যাওয়ার জন্য যে সেতু বন্ধনটা হয়েছিল, অর্থাৎ যেটা আমরা রাম সেতু নামে জানি বা পরিচিত আছে, অনেকেই মনে করেন বা মানুষের বিশ্বাস আছে এই যে রামেশ্বরম সেটা কিন্তু এই রাম সেতুরই কিছুটা অংশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনারাই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনারাইজ। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

রেডিওবাংলানে.কমে আজকে রামেশ্বরম নিয়ে কথা বলছিলাম এবং গান্তুরিয়ার আড্ডার মাধ্যমে আমরা তামিলনাড়ু পৌঁছে গেছিলাম। অনেক পুরাণের কথা, অনেক রামচন্দ্রের ইতিহাসের কথা কিন্তু জেনেছি, কিন্তু ঘুরতে গেলে নতুন করে এক্সপ্লোর করতে ভালো লাগে। নতুন কিছু এক্সপ্লোর করলে প্লিজ আমার সাথে শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই আড্ডায় থাকতে হবে। এবং নতুন নতুন কোনো ঘুরতে যাওয়ার জায়গা গেলে বা ইনফরমেশন পেলে অবশ্যই আপনার সাথে শেয়ার করব। আর আমাকে ফলো করতে ভুলবেন না www.radiobanglane.com।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আমরা প্রত্যেকেই আমাদের নিজেদের রূপ নিয়ে ভীষণ সচেতন এবং এই রূপটাকে আরও বেশি সুন্দর করতে আমরা কিন্তু বারবারই কিছু না কিছু চেষ্টা করি এবং মহিলারা তো অবশ্যই, পুরুষরাও কিন্তু এ ব্যাপারে পিছিয়ে নেই। তাই আজকের এই সময়ে দাঁড়িয়ে যে কালই হোক, সে গরমকালই হোক কিংবা শীতকালই হোক, যে কালই হোক সেই কাল মানেই ত্বকের একগাদা সমস্যা। আর তাই অতিরিক্ত সমস্যাকে আমরা খুব সহজে তাড়িয়ে দিতে পারি, তার একটাই কারণ, যত্ন নেওয়া। যদি ঠিকঠাক আমরা সেই ত্বকের যত্ন নিতে পারি তবেই কিন্তু গানটা সফল। ত্বকের যত্ন নিন। তো কথায় আছে, প্রতিটি মরশুমের ত্বকের সমস্যার সমাধান থাকে মরশুমি ফুল আর ফলে। কিন্তু ত্বকের কী সমস্যায় কোন ফুলের ব্যবহার করবেন তা বুঝবেন কীভাবে? এটাই আজকের স্পেশাল আড্ডা। তাই কোথাও যাবেন না, জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে আজকের এই স্পেশাল গান মুসাফিরের আড্ডায়। বলবো এমন কিছু ফলের কথা যে ফল হয়তো আপনার বাড়িতেই আছে কিন্তু আপনি ব্যবহার করেন না, হয়তো অন্যভাবে ব্যবহার করেন কিন্তু ত্বকের জন্য ব্যবহার করেন না। গ্যারেন্টি দিচ্ছি সেই ফলটা ব্যবহার করলে আপনি কিন্তু ত্বকের জন্য 100% ফল পাবেন ভালোর দিকে। তাই জুড়ে থাকুন, ফিরে আসছি কয়েক গানের পর আজকের স্পেশাল আড্ডা ত্বক তাজা নিয়ে। এখন গান

0: মধ্যে লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk তে।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

তো ব্যাক টু ব্যাক কয়েকটা গানের পর ফিরে এলাম আজকের এই স্পেশাল আড্ডা, গান মুসাফিরের আড্ডা নিয়ে। আমি শৌভিকার, আড্ডা চলছে আজকে ত্বক তাজা রাখার আসল উপায় কিন্তু ফল দিয়ে। আর ফল দিয়ে মানেই ফলাফল 100% গ্যারান্টেড। আপনার বাড়িতে কিন্তু আছে শশা এবং রাখেনও প্রতিদিন। চোখের ক্লান্তি ভাব আর ডার্ক সার্কেল দূর করতে শশার ব্যবহারের কথা আমরা প্রায় সবাই জানি, কিন্তু ত্বকের পুষ্টি বাড়াতে শশা কুড়িয়ে তার মধ্যে দই আর ওটমিল মিশিয়ে মুখেও গলায় লাগিয়ে দিন। কি হবে, মিশ্রণটি শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন, ডেড স্কিন রিমুভ হয়ে ত্বকের জেল্লা বাড়াবে। তাই অবশ্যই শশাকে যারা একটু দূরে সরিয়ে রেখেছিলেন, আজ থেকে সেই শশাকে আরও আপন করে নেয়ার পালা আপনার। আর আপনার যখন এই পালাটা জারি থাকবে তখন সে কিন্তু মানে আপনার ত্বক নিঃশব্দে সেই শশাকেও আপন করে নেবে। আরেকটা ফলের কথা বলি, সেটাও কিন্তু আপনার খুব কাছাকাছি থাকে, সেটা হচ্ছে আপেল। মুখের চামড়ার ভাঁজ পড়ে গেছে, বয়স হয়েছে, হঠাৎ মনে হচ্ছে। আর এই সমস্যার কিন্তু প্রধান কার্যকরী কিন্তু আপেল। তাই শুষ্ক ত্বকের জন্য অর্ধেক আপেল বেটে তাতে হাফ চামচ লেবুর রস, সামান্য শশার রস আর একটি ডিমের কুসুম মিশিয়ে 20 মিনিট মুখে লাগিয়ে দেখুন। নিয়মিত এটি ব্যবহারে ত্বকের শুষ্কতা কমে আর্দ্রতা বজায় থাকবে আর ত্বক কোমল হবে। সঙ্গে থাকুন, ত্বকের যত্ন কিন্তু আমরা নিচ্ছি, আর তাই আমরা ফিরবো আবারও গানে। এখন গান

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

দক তাজা রাগার উপায় নিয়ে আড্ডা চলছে আজকে গান মুসাফিরের আড্ডার সঙ্গে আছি আমি সৌভিকের সঙ্গে আছেন আপনারা। তোমরা একবার একটু পাকা আমের দিকে যাই, কারণ এখন যা সময়ে পাকা আম যদি কোথাও পাওয়া যায় সেই পাকা আম দিয়ে কিন্তু খুব সহজে কয়েকটা ভালো জিনিস করতে পারেন। আসলে পাকা আমে ভিটামিন সি এবং অ্যান্টি অক্সিডেন্ট পরিপূর্ণ থাকে যা আপনার ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে কিন্তু সাহায্য করবে। এক চা চামচ পাকা আমের পাল্পের সঙ্গে এক চামচ টক দই আর এক চামচ মুলতানি মাটি মিশিয়ে মুখে গলায় মাখুন। 15-20 মিনিট রাখার পর মুখটা ধুয়ে ফেলুন। ত্বক হবে প্রাণবন্ত আর উজ্জ্বল শুধুমাত্র পাকা আমের ফলে। আর অবশ্যই ওই কয়েকটা জিনিস একটু মিশিয়ে নিতে পারলে আরও ভালো, মুলতানি মাটি এবং যেটা বললাম টক দই। তো আমরা কিন্তু আর যাই হোক না কেন একটা কথা বলে না, প্রথম দেখাতেই চোখ আটকে যাওয়ার ব্যাপার থাকে, আর সেই চোখ আটকে যাওয়ার আসল জেল্লা কিন্তু বেরিয়ে আসে ত্বক থেকে। তাই আমাদের ত্বককে ঠিকঠাক রাখতে এই কয়েকটা জিনিস তো একটু ব্যবহার করতেই হয়, তাহলেই কিন্তু কেল্লা ফতে। সঙ্গে থাকুন আর ফিরে আসছি আবারও আজকের এই স্পেশাল আড্ডা ত্বক তাজার খবর নিয়ে। এখন গান

ত্বক তাজা নিয়ে ফিরে এলাম আমি সৌভিক, আর গান মুসাফিরের আজকের আড্ডা ইতিমধ্যেই জমে উঠেছে। কারণ ইতিমধ্যেই যা বুঝতে পারছি অনেকেই ডায়েরি এবং পেন নিয়ে বসে পড়ছেন। হ্যাঁ, অসুবিধা কিন্তু কিছু নেই, ভুলে গেলে এইটা কিন্তু সহজ পথ, সঙ্গে সঙ্গে এই কাজটা করে রাখবেন। তো যাই হোক, অনেকগুলো ব্যাপার নিয়ে বললাম, এবার একটু লেবুর কথা বলি। লেবু নিশ্চয়ই প্রত্যেকের বাড়িতেই থাকে কম বেশি। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এবং অসম রং ঠিক করতে লেবু কিন্তু ভীষণ উপকারী। একটি লেবু অর্ধেক করে কেটে প্রতিদিন যদি হাতের কনুই ও হাতের কালো দাগের ওপর হালকাভাবে ঘষে দেন, কালচে দাগ কিন্তু দূরে পালিয়ে যাবে। এবং পাশাপাশি ব্রণের যে দাগ হালকা করতেও কিন্তু লেবু সমান উপকারী। এই যে পুরো ব্যাপারটা, এটা অবশ্যই আপনি আপনার ডাক্তারি পরামর্শও নিতে পারেন। সেটা আরও ভালো, যে পদ্ধতিগুলো আপনাদেরকে আমি শেয়ার করছি সেগুলো অবশ্যই ডাক্তারেরই বেশ কিছু পরামর্শ থেকেই গৃহীত, কিন্তু তবুও আপনার নিজের চেনা ফ্যামিলি ফিজিশিয়ান যদি থাকেন তার সঙ্গেও একটু পরামর্শ করতে পারেন, যেটা কতটা গ্রহণযোগ্য। এবং আমি গ্যারেন্টি দিচ্ছি এটা 100% গ্যারেন্টেড, তাই ভয়ের কোনো ব্যাপারই নেই। ঘরোয়া উপায়ে ঘরে রাখা ফল দিয়ে যদি আপনার ত্বকে জেল্লা ফিরে আসে তাতে ক্ষতি কী? সঙ্গে থাকুন, আবার ফিরব আজকের স্পেশাল আড্ডা ত্বক তাজা নিয়ে। এখন গান।

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ
1: পিছু পিছুরি করে কাছে এলাম, কানে কানে ভালো

গান মুসাফিরের আড্ডা নিয়ে ফিরে এলাম আমি সৌভিক, শুনছেন গান মুসাফিরের আড্ডা শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। আর আড্ডা চলছে রেডিও বাংলা নেট ডট কমে। এই মুহূর্তে গান মুসাফিরের আড্ডায় ত্বক তাজা করার আসল উপায় তো নিশ্চয়ই, অনেকের বাড়িতে ড্রাগন ফ্রুট আসে। এই ড্রাগন ফ্রুট কিন্তু খুব অসাধারণ একটা জিনিস, কারণ এর মধ্যে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট আর ভিটামিন সি, যা কিন্তু ত্বকের দাগ ছোপ বলিরেখার সমস্যা খুব সহজে দূর করে দেয়। তাই ড্রাগন ফ্রুট পাল্পের সঙ্গে বেসন, গোলাপ জল আর একটু কাঁচা দুধ যদি মিশিয়ে ঘাড়ে এবং মুখে লাগিয়ে রাখুন, আপনি দেখবেন 20 মিনিটের জন্য, বেশি নয়, এরপর আঙুল দিয়ে মেসাজ করে জল দিয়ে ধুয়ে ফেলুন, পুরো সাফ পরিষ্কার। তো ড্রাগন ফ্রুট কিন্তু খুব উপকারী। আরেকটা ফলের খবর দেবো যেটা দিয়ে আজকের এই শো শেষ করব, সেটাও কিন্তু খুব উপকারী এবং অনেকের বাড়িতেই থাকে, সেটা হচ্ছে পাকা পেঁপে। এইবার নিশ্চয়ই আপনার মনের মধ্যে সেই কিউরিওসিটিটা হচ্ছে, পাকা পেঁপে তাহলে কী কাজ করে? গরমের এই এক ফল আপনার ত্বককে হাইড্রেটেড রাখতে সাহায্য করবে। এক কাপ পাকা পেঁপের পাল্প নিন, এর মধ্যে 1 চা চামচ দুধ, কাঁচা দুধ, এবং 2 চামচ মধু মিশিয়ে নিন। মুখ ও গলায় মেখে 30 মিনিট পর ঠান্ডা জলে জাস্ট ধুয়ে ফেলুন, ত্বক মসৃণ এবং কোমল হবে। আমাদের আড্ডা আজ এ পর্যন্তই, কেমন লাগলো? 4447503965712 তে সৌভিককে জানাতে ভুলবেন না। আর এভাবেই প্রতিদিন সোম থেকে শুক্র গান মুসাফির সৌভিককে শুনতে ভুলবেন না। আর এভাবেই জুড়ে থাকুন রেডিও বাংলা নেট ডট কমে। রেডিও বাংলা নেট ডট কম মন যখন নিরুদ্দেশ। আজ আসি আগামীকাল আবার, টাটা।

আমাদের জীবনে এমন কোনো বন্ধু আছে যাদের সঙ্গে আমরা অনেকটা ভালো সময় এবং অনেকটা খারাপ সময় অতিবাহিত করি। কোনো ডিসিশন নেওয়ার হলে আমরা বলি তুই বল, না হলে আমিই বলছি, সে বলে না তুই বল। মানে ডিসিশন নেওয়ার সময় হোক কিংবা কোনো ভালো আলোচনা করার জন্য হোক, আপনার থেকে সে অ্যাডভাইস নেয় কিংবা আপনি তার থেকে অ্যাডভাইস নেন। সে যদি অ্যাডভাইস না দেন তখন নিজের অ্যাডভাইসগুলি তাকে শোনাতে ইচ্ছে করে বা তার সঙ্গে শেয়ার করতে ইচ্ছে করে। আমি জানি এরকম ফ্রেন্ড বা এরকম কোনো মানুষ আপনার জীবনেও ডেফিনেটলি আছে। থাকলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান তার কিছু স্পেশাল গল্প, +447503965712-তে। ফিরছি পরপর তিনটে গানের পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নিউজ.com এ। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। আমাদের সকলের এমন কিছু বন্ধু থাকে যাদের সঙ্গে আমাদের খুনসুটিটাও অনেকটা বেশি পরিমাণে হয়, যাদের সঙ্গে আমরা প্রাণ খুলে ঝগড়া করতে পারি, মন খুলে হাসতে পারি এবং কাঁদতেও পারি। সেই সমস্ত মানুষ যদি আপনার জীবনে থেকে থাকে তাহলে আমি বলবো তাদেরকে আগলে রাখুন। পরের কয়েকটা গান আপনার সেই মানুষটার জন্য যার সঙ্গে আপনি অনেকটা সময় কাটান। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং। ফিরছি আরও কয়েকটা গানের পর।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে, প্রবাসী বাংলার সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। যে সমস্ত মানুষেরা আমাদেরকে আমাদের ভালো সময় এবং খারাপ সময় দুটো সময় প্রোটেক্ট করে এবং আমাদের জন্য তারা সময় বের করে, সেই সমস্ত মানুষগুলো না আলাদাই ভালোবাসার মানুষ হিসেবে আমাদের জীবনে থেকে যায়। অনেক সময় এরকম হয় সেই সমস্ত স্পেশাল মানুষগুলো কোনো একটাভাবে হারিয়ে যায় বা তাদের সঙ্গে ডিসকানেক্টেড হয়ে যাই আমরা। নয় সে অন্য শহরে রয়েছে, নয় সে অন্য দেশে রয়েছে। আমি জানি এরকম অনেক মানুষ আছে যারা আপনার থেকে অনেকটা দিন দূরে ডিসকানেক্টেড হয়ে গেছে, কিন্তু একটা সময় ভীষণ কাছের ছিল। এরকম যদি কোনো মানুষ থেকে থাকে যাকে আপনি মেসেজ দিতে চাইছেন, তাহলে আমাকে চটপট হোয়াটসঅ্যাপ করুন +447503965712। আপনার মনের গোপন কথা বা স্পেশাল কথা পৌঁছে দেবো তার কাছে। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং। ফিরছি আরও কয়েকটা গানের পরে।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা নিউজ ডট কমে। মন যখন নিরুদ্দেশ, মন না সত্যি মাঝে মাঝে নিরুদ্দেশ হয়ে যায় কিছু কিছু মানুষের কথা মনে করে, কারণ সেই সময় মেমোরিজটা আমাদের কাছে এত স্ট্রং এখনও, হয়তো সেই মেমোরিজটা আমরা রিকল করতে পারি কিন্তু সময়টা কাটাতে পারি না। এরকম মানুষ ডেফিনেটলি আমার জীবনে এবং আপনার জীবনেও আছে, তাদেরকে আপনি মিস করছেন আমি জানি। তাদের জন্য কোনো বিশেষ মেসেজ যদি দেওয়ার থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করুন +447503965712। কে বলতে পারে এই বিশেষ মেসেজটা তার কাছে পৌঁছে যাচ্ছে? আসলে জানেন তো, যে কোনো কিছুই মনের বিশ্বাস। আপনি যদি বিশ্বাস করে আপনার সেই হারিয়ে যাওয়া মানুষটার উদ্দেশ্যে ইউনিভার্সে কিছু একটা মেসেজ পাঠান, কোনো না কোনোভাবে তার সঙ্গে কানেক্টেড হবে বা তার কাছে

গিয়ে পৌঁছবে, এটা আমার বিশ্বাস। এটা ইউনিভার্সের প্রতি আস্থা রেখে আমি বলছি। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, ফিরছি আরো কয়েকটা গানের পরে।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই .com-এ। মন যখন নিরুদ্দেশ, এই যে আপনার সঙ্গে আমার যে বন্ডিংটা, যে ভালোবাসাটা, কারণ প্রত্যেকটা দিন আপনি আমাকে মন দিয়ে শোনেন আর আমি আপনার সঙ্গে প্রাণ খুলে কথা বলি, এই বন্ডিংটা কিন্তু চিরস্থায়ী হয়ে গিয়েছে। তুই না মুই, আপনি না আমি, মানে এই বন্ডিংটা যেন আজীবন অটুট থাকে, সেটাই আমার বিশ্বাস এবং আশা করি সেটা থাকবেও। তাহলে দেরি কেন, চটপট আমাকে শেয়ার করুন আপনার মনের যাবতীয় কথা +447503965712-তে। আজকের মতো এখানেই টাটা, কাল আবার আসবো নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। শুনতে থাকুন রেডিও বাংলা নিট .com, মন যখন নিরুদ্দেশ।

মাঝে মাঝ শেষে মিষ্টি আগের পাতে তেত, ভেতরে ভেতরে সে তো রয়ে গেছে ভেত। বাঙালির এই মৎস্য প্রীতির কথা সকলেই জানে, আর মাছে ভাতে বাঙালি এমন কথা তো সব সময় শোনা যায়। আর সেই যে নানা রকমের মাছ যা বাঙালির রসনাকে তৃপ্ত করে আসছে, সেই সব নানা রকমের মাছের পদ অবশ্যই থাকে বাঙালির দৈনন্দিন মেনুতে। আর সেখানেই নানা রকমের মাছ আর তা দিয়ে তৈরি নানা রকমের পদ, আর সেই জন্যই মাছকে ঝালে ঝোলে অম্বলে সব রকমভাবেই কিন্তু পাওয়া যায়। আর সেই নানা রকমের মাছের স্বাদও কিন্তু ভিন্ন ভিন্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আর আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলবো এমনই এক মাছ নিয়ে যার স্বাদ আর গন্ধ সত্যি অতুলনীয়, আর তাকে মৎস্যপ্রেমীরা বেশ যত্ন করে আদর করে বলে থাকেন উত্তরের ইলিশ। সেই মাছের কথা শেয়ার করব আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্নে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

মৎস্যপ্রেমী বাঙালির পাতে স্থান করে নিয়েছে নানা রকমের মাছ, তবে তার মধ্যে ইলিশ মাছের সঙ্গে বাঙালির এক অদ্ভুত আবেগ জড়িয়ে রয়েছে। স্বাদে গন্ধে অতুলনীয় ইলিশ মাছ, এ কথার বলার অপেক্ষা রাখে না। তবে খাদ্যপ্রেমীদের তত্ত্ব বলে যে এমন একাধিক মাছ রয়েছে যাদের স্বাদ আর গন্ধ সত্যি অসাধারণ, হয়তো তারা সেভাবে প্রচার পায় না। এমনই এক মাছ যাকে আদর করে বলা হয় উত্তরের ইলিশ, বরলি মাছ। আর সেই মাছের গল্প নিয়েই আজ আমরা কথা বলছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট.কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে বরলি মাছ নিয়ে কথা বলছি, সেই মাছের যদি আমরা সাইজের কথা বলি, সেই হিসেবে কিন্তু ইলিশের থেকে এই মাছ অনেক ছোট, কিন্তু স্বাদ আর গন্ধ মন জয় করে নিতে পারে এই জলের রূপলি সুন্দরীরা। সেই বরলি মাছ যার সঙ্গে ইলিশ মাছের অনেকটা মিলও রয়েছে, ইলিশ মাছের মতোই এরাও কিন্তু ঝাঁক বেঁধে স্রোতের উল্টো দিকে চলে। তবে কোথায় পাওয়া যায় সেই মাছ জানবো সেই সব গল্প, তবে সব কিছুই থাকছে গানের ওপারে। ফিরে আসছি পরপর দুটো গান শুনে, আমি আপনার বন্ধু অনামিকা। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম, মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বেল করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

উত্তরবঙ্গ বললেই মনে পড়ে কাঞ্চনজঙ্ঘা, অভয়ারণ্য আর তিস্তা। আর তার সঙ্গে এক যোগে অনেকেই যে নামটা উচ্চারণ করে থাকেন সেটি হলো উত্তরবঙ্গের নদীর রূপলী শস্য বরলি মাছ। ভালোবেসে অনেকেই যার নাম রেখেছেন উত্তরের ইলিশ, সেই বরলি মাছ নিয়ে আমরা আজ কথা বলছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমরা আজকে এই যে আমাদের পপকর্নে বরলি মাছ নিয়ে কথা বলছি, তার স্বাদ আর গন্ধ সত্যি অতুলনীয়। আর এই যে বরলি মাছ, তার স্বাদে বাঙালি কিন্তু একেবারে কাত। সর্ষে দিয়ে বরলি মাছের পাতুরি হোক কিংবা কাঁচা লঙ্কা দিয়ে পাতলা ঝোল, সব কিছুর স্বাদই কিন্তু একেবারে জিভে জল এনে দিতে পারে। আর সেই বরলি মাছ বলা হয় যে তিস্তার বরলি সবচেয়ে সেরা, এমনটাই ভোজন রসিকরা মনে করেন। তবে তোর্ষার বরলিও কিন্তু স্বাদে গন্ধে দুর্দান্ত। যদিও তিস্তায় বেশি পাওয়া যায় বরলি মাছ, তবে এই তিস্তা ছাড়াও তোর্ষা, রায়ডাক, বালাসন, কালজানিতেও কিন্তু পাওয়া যায় এই বরলি মাছ। এই বরলি মাছের গল্প নিয়ে আমরা ফিরছি, তবে একটা ছোট্ট বিরতির ওপারে। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, তারপর আবার ফিরছি পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: ক্যাপিটাল ক্যাপিটাল বলে কই, আমি তো এক পয়সাও ঠেকাই নাই।
2: শুনলাম ওই ছোট বউ নাকি গাঁয়ের গহনা বিচার টাকা দিছে চন্দনের হাতে।
3: জিগাওরে কিসের টাকায় ব্যবসা হয়েছে, দোকান হয়েছে, কোথেকে ক্যাপিটাল আইল? জিগাওরে ব্যবসা করবো, ব্যবসা অত সোজা নাকি, সোজা নাকি? জিগাওরে
4: জামিলি, জামিলির কথা কো, জামিলি
5: সে কি নাম?
4: তুমি
3: কেডা রে,
1: কেডা কেডা কেডা কেডা কেডা কেডা কেডা
3: কারে দেহ, কারে দেহ, কারে দেহ, কারে দেহ, কারে দেহ,
1: কেডা কেডা।
5: কোথায় কেউ না
1: বাপেসা জিগান, তার জবাব দাও। ক্যাপিটাল ক্যাপিটাল কোথায় পাইলা, কোথায় পাইলা, কোথায় পাইলা?
4: ওই পেটা তো জুয়ারি, জুয়ার ধার মিটাই কাটা হয়। তুই ও জিগা নাও রে, জিগা জিগা জিগা জিগা জিগা জিগা জিগা জিগা জিগা।
5: ও মা, না না, চিচি
3: তামাশা হইতেছে, তামাশা। কি করছো এই বাড়ির আশীর্বাদী গওনা দিয়া, জবাব দাও।
1: ইসে বাবা,
6: ও গো শুনছো,
3: বংশমর্যাদা বুঝো, অর্থ বুঝো, এই কথাটার বংশমর্যাদা,
1: বংশমর্যাদা, হ হ বংশমর্যাদা।
3: হাগরের মাইয়া
1: হাগর, সিসি হাগর, হাগর হাগর হাগর হাগর।
3: দাদা বৌঠান অনেক অনেক ভাগ্য করিয়া আইছিলেন, তাই দেহ রাখছেন ওই পায়ে, তাই তোমার মতো মাইয়া মানুষ দেখিয়া যাইতে হয় নাই।
1: সিসি হাগর হাগর হাগর হাগর।
3: তুমি এক বিহায়া মাইয়া শ্বশুর কুলে কালি দিয়া বংশের নামে নাম ডুবাইয়া অও নাই তো বুক ফুলাইয়া দোকান খুলিয়া ব্যবসা করতেছি।
1: কানে ঢুকছে বাপের কথা? বাপের কথা, বাপের কথা, বাপের কথা।
3: ছোট লোকের বেটি তোরে খড়ম পিঠা কই যা আমি।
4: সামিলি
1: সামিলি
3: হাউগা আইস থাউ,
1: হ খড়ম পিঠা, হ হ খড়ম পিঠা।
4: জুয়ারি
1: মাইয়া মানুষ ব্যবসা করে, পরে হইব, পরে হইব, আইস থাউ কি কান বাবা, পরে হইব, পরে হইব,
3: হ পরে,
4: পরে হইব, পরে হইব, পরে হইব,
3: পরে হইব।
4: কইয়া গেছে কিয়া,
7: সময় ছিল যখন উত্তরবঙ্গের পাহাড়ি নদীর অববাহিকায় যারা বাস করেন তারাই একমাত্র এই মাছ খেতেন, কিন্তু তার স্বাদ আর গন্ধের জন্য এখন তার এতটাই চাহিদা বেড়েছে সেই অনুযায়ী কিন্তু যোগান দেওয়া যাচ্ছে না। আর স্বাদে গন্ধে অতুলনীয় যেই মাছ যাকে আদর করে অনেকেই উত্তরের ইলিশ বলে থাকেন, সেই বোরলি মাছ নিয়েই আমরা আজ কথা বলছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা যে বোরলি মাছ নিয়ে কথা বলছি, এই বোরলি মাছকে উত্তরবঙ্গের পাহাড়ি নদীগুলোতেই বেশি পাওয়া যায়, কারণ এদের বাঁচার জন্য অক্সিজেন বেশি প্রয়োজন। যেহেতু এই ধরনের নদীগুলোতে অক্সিজেন বেশি পাওয়া যায়, তাই শুধুমাত্র এই নদীগুলোতেই এই বোরলি মাছকে

খাওয়া যায়। আর মৎস্যজীবীরা বলেন এই মাছ ভীষণ সুখী মাছ, তাই প্রবাহমান যে টলটলে পরিষ্কার পাহাড়ি নদীর জল, সেই জল ছাড়া এরা বাঁচে না। জল যদি একটু নোংরা হয়ে যায় তাহলে বরলি মাছ আর পাওয়া যায় না। এমনটাই বরলি মাছ, যার স্বাদ আর গন্ধের কথা ভেবে অনেক মানুষই আছেন যারা এই বরলি মাছকে অবশ্যই খেতে চান। আর যারা উত্তরবঙ্গে বেড়াতে যান তারা একবার এই মাছটা অবশ্যই ট্রাই করতে চান। আর সেই বরলি মাছের গল্প নিয়ে আজ আমরা রয়েছি পপকর্নে, আমাদের আড্ডা জারি থাকবে, তবে ফিরে আসছি পরপর দুটো গানের ওপারে। সঙ্গে থাকুন আর সঙ্গে থাকুন রেডিও বাংলানেট.কম। মন যখন নিরুদ্দেশ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়।
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় একবার বলেছিলেন, উত্তরবঙ্গ বলতেই বরলির কথা মনে পড়ে। বরলি মাছ যার স্বাদ আর গন্ধ সত্যি অতুলনীয়, যাকে অনেকেই আদর করে উত্তরের ইলিশ বলে থাকেন, সেই বরলি মাছ নিয়ে আমরা আজ কথা বলছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট.কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আর আমাদের আজকের পপকর্নে আমরা যে বরলি মাছ নিয়ে কথা বলছি, যদিও আকারের দিক দিয়ে চিন্তা করলে ইলিশের থেকে অনেকটাই ছোট এই বরলি মাছ, 3-4 ইঞ্চি। আর এই যে বরলি মাছ, তার সঙ্গে ইলিশ মাছের কোথায় মিল রয়েছে সেটা হলো, ইলিশ মাছের মতো বরলি মাছ কিন্তু জলে ঝাঁক বেঁধে চলে আর স্রোতের উল্টো দিকে চলে, আর যদি কোথাও বাধাপ্রাপ্ত হয় তাহলে মুখ ফিরিয়ে নেয়। যদিও এখন বরলি মাছ অনেকটাই কম পাওয়া যায়, যার জন্য বিকল্প চাষের ব্যবস্থা করা হচ্ছে, তবে ওই যে দুধের স্বাদ ঘোলে মেটানো, আসল বরলির যে স্বাদ তার ধার কাছেও আসে না এই মাছ। এই বরলি মাছ নিয়ে গল্প করতে করতেই আমাদের আজকের মতো পপকর্নের আড্ডা থামানোর সময় হয়ে গিয়েছে, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি, আজকের মতো চলে গেলেও আগামীকাল থেকে একই সময় আবার চলে আসবো পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম। মু যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ

0: কি এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি? তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার।
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: অরুপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

তারপরে কেটে গেল মাস্টার, ফিউজ ফলেছে কত ফিউচার, বন্ধুরা পার্টস তুলে একে ওকে তাকে তোলে, বন্ধুরা পার্টস তুলে একে ওকে তাকে তোলে, আমার প্রাণটা করে।

তারপরে ক্লাস হতো হেঁদুয়ায়, আমি কিংবা চাঙুয়ায়, একদিন কাকে দেখে আমাকে সাইডে রেখে, একদিন কাকে দেখে আমাকে সাইডে রেখে সজোরে সে হাঁটা দিল।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: চুপি চুপি রাত নেমে আসে আকাশে, গুটি গুটি চাঁদ এসে পাশে বসে,